आकाशवाणी बिलोनिया, आज बुधवार 29 भाद्र 1433 बंगाब्द, 16 सेप्टेम्बर 2026 ख्रीष्टाब्द। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 50 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

0: আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুরু হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। এখন শুনুন অমৃতবাণী। অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: অনুকরণ জিনিসটা শুধুমাত্র যখন বাইরের নকল তখন সে ফাঁকি, তখন আকৃতিতে মেলেও প্রকৃতিতে মেলে না, কিন্তু ভেতরে বাহিরে সে যদি এক হয়ে যায় তখন অনুকরণ বলে লজ্জা পাওয়ারও তো কিছু নেই। অন্যায় অনুরোধ যেদিক থেকেই আসুক তাকে অগ্রাহ্য করাই যথার্থ সাহস। অন্যায় স্বীকার করতে নেই, যথাসাধ্য প্রতিরোধ করতে হয়, তাই দিয়েই মানুষ সত্যিকারের মানুষ হয়ে ওঠে। কোনো একটা অভাব লইয়া তা সে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, মানুষ অনন্তকাল শোক করিতে পারে না। অভিজ্ঞতায় কেবল শক্তি দেয় না, হরণও করে। জীবনে বয়সের সঙ্গে সঙ্গে যে বস্তুটি পাওয়া যায় তার নাম অভিজ্ঞতা। শুধু তাই, পড়ে পড়ে একে পাওয়া যায় না এবং না পাওয়া পর্যন্ত জানাও যায় না এর মূল্য কতখানি। অভিজ্ঞতা না থাকলে ভালো কিছুই লেখা যায় না। অভিজ্ঞতা লাভের জন্য অনেক কিছুই করতে হয়। অতি ভদ্র শান্ত শিষ্ট জীবন হবে আর সমস্ত অভিজ্ঞতা লাভ হবে তা হয় না। দুর্বলতা বশত কোনো মতেই সমাজের চরম আদর্শকে ক্ষুণ্ণ করা উচিত নয়। শেষ ফল যার দুঃখেই শেষ হয়, তার গোড়ার্ধিক যতই আনন্দ হোক না কেন তাকে সত্যিকারের আনন্দ বলা যায় না। সমাজে নারীর স্থান অবনত হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের স্থানও আপনিই নামিয়ে আসে। পুরুষেরা যাহা ইচ্ছা করে, যাহা ধর্ম বলিয়া প্রচার করে, নারী তাহাই বিশ্বাস করে এবং পুরুষের ইচ্ছাকেই নিজের ইচ্ছা বলিয়া ভুল করে এবং ভুল করিয়াই সুখী হয়। হইতে পারে যে ইহাতে নারীর গৌরব বাড়ে, কিন্তু সে গৌরবে পুরুষের অগৌরব চাপা পড়ে না। নারীর মূল্য নির্ভর করে পুরুষের স্নেহ সহানুভূতি এবং ন্যায় ধর্মের উপর। বোধহয় অত্যন্ত দুঃখের মধ্য দিয়াই নারীর সত্যকার গভীর পরিচয়টুকু লাভ করা যায়। তাহাকে চিনিয়া লইবার এমন কোষ্ঠি পাথরও আর নেই, তার হৃদয় জয় করিবার এত বড় অস্ত্র পুরুষের হাতে আর দ্বিতীয়টি নেই। মহত্ত্ব জিনিসটা কোথাও ঝাঁকে ঝাঁকে থাকে না, তাকে সন্ধান করে খুঁজে নিতে হয়। মানুষ যখন মহত্ত্বের সন্ধান করতে ভুলে যাবে তখন সে নিজেকে ছোট করে আনবে। অদৃষ্ট জিনিসটাই

0: চিরদিন জীবন সংগ্রাম এবং ধর্মের মাঝে অচ্ছেদ্য এবং অফুরন্ত সেতুর শিকলের মতো জুড়ে রয়েছে। কর্তব্যহীন অধিকারও অনধিকারেরই সমান। আঘাত যতই গুরুত্ব হোক, প্রতিহত হইতে না পারিলে সেটা লাগে না। জ্ঞানীরা বলিয়াছেন যে অসম্ভব কাণ্ড চোখে দেখিলেও বলিবে না, কারণ অজ্ঞানীরা বিশ্বাস করবে না।
1: শুনলেন অমৃতবাণী, আজ এতে শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

এতক্ষণ শুনলেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শিল্পী ছিলেন কুমার শানু। অনুষ্ঠানটি এখানে শেষ হলো।

আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে আগরতলা কেন্দ্র থেকে হায়ুং নিখরাং অনুষ্ঠানটি।

이망 어머나 흔이야. 이제 이망는 두부러 누구. 이망 옹카 어머 이제 이망는 두나살이야. 살하이 그승 보하르 나무송 관계. 살하이 삭삭노 마카놈나이. 도무능 니니 사몽노 보롬리야 관계. 능. 타이케브노 보롬브나스 낭나이. 피아 도무능 니니 사몽노 보롬로 관계. 능 구브노 보롬브나 낭락. 자이 저르타 이왈 사람마니 마니록 탄사노 피아 왈 에바 베라 버럭노 박니 클라요 자이 저르바 버럭 바이 버럭니 비싱고 할로 코만주보 쇼이 라마노 샤이나디 랑마니 라마 힘타니 개봉 문록 난고 하야케 만마리 록노 শুইনেন মেনিয়া জেব্রুফানো কেবং মুং রকনো খাঁকে তা খার দি খাইরে ওই কেবং মুং রকনি বুসখাঙ্গ বাজা দি কেবং মুং করি মান মারি খানো মুংসা তংথগ্রিয়া খা বায় ওই সাক সাকন সাক সাকনি ইমাংন মুক্তং সামথানি বুসক সামো সপক্যা আরো মকল কাজম দি জেব্রুফানো খাতা বাজাকি সাল সাফানো সাল আহিন লাই থাকা হই খাওয়া ওয়ানসংতা তুবদি চাই তুবদি নি বাই থানি ইমাংন মুখথাম সামনানি সা সাই নাইথক মখাং নিসলাই কাইসা নাইথক খা বেলাই কাহামকু আবন বগৈ নাইথক মখাং নিসলাই নাইথক খানো সাইনাদি আসুক জরাসং তিনি ককাহামো খাঁকা ডক্টর এপিজে আব্দুল কালাম সাইকলামনি ককরক

0: আও হাঙ্গে খরাম পান্ধাও চিন্তাব খানা লাইন লাই থাঙ্গা বিশি রব এবার লাই বুমাও তিনি সাল তামি ফাঁকে মই তো খাইসাকি দাও অবনোডকিনি বিশি ব্রুম ন তিনি হাই সাল হায়ং ওজন সাল হানি পালাই যাকি দব এবার হায়ং বেড়ামনি ওজন নিলে আর ন মাম পাকি ও সাল ন পালাই যাক বিনি নাহার মুখা ওজন লেয়ার হামিয়া তাই হামিয়া রগ্ন তুই হায়ং বেড়ামো হজা খাইনা বাকি ন ও সাল ন পালাই যাক সা সাই চুকু ছিপ্রি বিশিনি তিনি নাহাই সাল ন জাতিসংঘ ও সাল মেলনি বিশিংকি গসিমংরি ও সা সাই চুকু চার্চিসনি বিশিবঙ্গে ও সাল ন ওজন লেয়ার হামিয়া খাইনাই মানে সাকা ও মন্ট্রিয়াল প্রটোকল ঘষিমংরে ও অজন ইলেয়ার সালনি পহরনি ফাইনাই হামিয়া রেনি হায়ংন মতাংনানি বাগিন ও সালন পালাই যাগো টংখর হামিয়ানি ইয়াকনি ইয়াক কাকনানি কেমিক্যালনি ইয়াকনি ইয়কনানো অজন লেয়ারনি হামিয়া কাসুনাও বরকনো থানসা খাইনানি হজা খাইনানি অবনো ও সালন পালাই যাকমানি নাহার মুখ আবনো কারিব সাসাই চুকু রানুই বিশিব উইলিয়াম ডোরান জেনারেল মোটরস স্নামানি সাল পুইলা ও ব করাই মালখুং স্নামানি আব চাজাইকিয়া অঙ্গুই ব মালখুং স্নামানি চ্যাংমানি বিনি মুসংমান ব নুখা তাই সামখা জিএম হায়ুনি যতনি কতর্কুক মালকং স্নামনাই হিনেই চংজাখা এবার লুকুরক সাইমানখা আগ্নো কারিব তিনি সাল ন্যাশনাল ফিটনেস সাল হিব পালাই যাকি দো লুকুরকনি শাক খামক্রাই এবার শাকনো খামক্রাই তন্নানি বাকিনাই নাঙ্কমানি যে খ্লাই থাই অবরগ্ন খাইমানি বিশিংতুই চিং এক্সারসাইজ এবার যোগা রখাইমানি বিশিংতি বাহাই শাকনো কাহাম খাই তন্নানি আবরণ সাইমানরানি বাগিন তিনি হাই সালন ন্যাশনাল ফিটনেস সাল হি পালাই চাকি দো আবনো কারিব ন্যাশনাল ওয়ার্কিং প্যারেন্টস ডে হি তিনি পালাই চাকি দো বসং সেবকলাইনাই মা ফাশংনি সাল হানি নাই যে বড় রক যে মা ফাশং নক নুখুং নাইকানি খাইমানি বিশিংতি সেবকনি বিশিংতিব বসাবতী রংনি হামক্রাইনি বাগিনাই নুখুংনি নাইকানি খাইমানি বিশিংতি সামুরকলাই দো সাপং হপং থাকলাইয়াখাই অমহাই বোমা পফাসং বরমি আফারনানি বাগিন তিনি সালন পালাই জাগাই দো
1: খনা খনা তাকুতারে কিং সং তিনি সাল নী সিংলাই মানে তাম তাম মৈত খাই দো আবার তাম প্রাইজং দো আও খাই তাকুক বকুক তৈমারে কিং সং সাবুক হাকতর গনগী পালালাই দো ন্যাশনাল নিউট্রিশন তাল আবো তাম হিংকে আবোকে সালবুনি সামু হমুতনি যে চা বিলি কাহাম চা বিলি ককমংন বিনা বাকি সিনি ও হাকতরনি যত চাই শিখলা শিখলি সাকুপলং বেড়ে তাই বোমা রং ন চা বিলি কক বিটি কাহামকে বংনি খুঞ্জ তুলনা মাগৈ বংন তামকে সা কাহাম তাই চামুক

0: 약으로 생육자고 박샤보로 오베말 응카한게 로미마노 하이페노 박샤케 로미마니아 오 베말 응카한게 샤고 녹자 꼭마니 응카한게 롬마니 보크럭 샤마니 부삭 샤크롭마니 그창고타이 통플라몽 어마행마니 콜럼트이 엉커르삭마니 텐션 에바 와남 작무 카클랍 샤마니 하마나 샤타니 베조누삭마니 냐케바 하마 나이메양마니 쿠축마니 그바요 쿠바요 카이 응마니 어버로 카이보 녹사고 박샤니 힝가한케 오베말 방마야글로 트이그레 응마니 보 녹사고 타이 존디스 응마르포 녹사코고 벨라이 크리마 싱샤 응마니 힝가한케 세레브랄 말라리아 अबो चरारोगनी शागो बेलेगिनो उनकोगो अमो उनखानके चरारोग कुमा फानो थांगिमानो एबा सिसप्लाया फानो उनमानो ताई चराइते चाक्रा रोगनी लांगमा ओशे उशु बेले बांको खांके बो लांगमा चोई फानो थांगमानि नुगजागो तामनि बगै उनको खंगा हंकाय तोंफ्लामानि जरावो कुतुंग ताई करान आमचायरोगो तोंनाय बरो रोगनि नो कबांको खे अमो उनमानि नुगजागो चेराय रोगनि ताय चाक्रा रोग अबहाय जागारगो थांगा हंके बुंनि सलैमानो साकोपलुंबुरि रोगनि ओंखा हंके आचायने चेरायनि बो ओ बेमार सलैमानो मेलेरिया गनां बरोगनि सागनि थै नाखा हंके ते करक्सनि सागबो ओ बेमारे थांगै मानो गुंदा रोग सिङियावै यंखार वार जगै तंखा हंके बो ओ बेमारि बेलैनो सलमानि नुखजागो ओ बेमारि ओंखांके तामो ओं सेरेब्रल मेलेरिया इनका हंगा के लेंग मनी एबा कुमावो थांग मनी एबा सिसाफ्लाया मनी नुक्सागो हामाना थानी केबेंग मुंग किडनी लिवर रोग बहाइमिया अंग मनी नुक्सागो शाकुप्लुंग बुमा रोगनी इनका के चराय आसाइबाय नाय चराय नि हिलिक मनी रोग बेलाय न किसा अंग मनी नुक्सागो আপনি বাকি অমাহাই অংগি টংখা হংকে চং শাক নাইনে দগবাই থাঙ্গাই নাইজং নাঙ্গো তাই অবরি ইয়া কাকনানি হংকে চং বাইকে টংনানি নাং হনি সানা থাঙ্গা হংকে আপনি বাকি চং যতনি সে নাংকুক মানি ইংখা চং ইয়ংখা রক ওয়ারজাগিয়া টংনানি নাংনাই হরো থুপুরু গুন্দারক সঙ্গি মা থুনাই ন গানা গিনি ইয়ংখা রক খায়াতে খাই চং সাপ সুত্রাকে মা টংনাই তাই জরা জরা ইয়ংখা বিথি রক ন সারমানি সারাই নাই সাফ সুতরাকে মাতং নাই
1: আসুজরা সংক্রান লাগে সা খাঙ্গলে কঙ্গ ম্যালেরিয়া বেমনা নকে কক্ত জিতানি তাবুক তং বিতনি কক কন লাইনে কসাক তেন দা ব্লাই না রগই কসাক তেন দা ব্লাই ও কবাং মা ভিটামিন তাই কোন জ মানে রক্ত গো অবন বাগাই কসাক তেন দা ব্লাই বেলা কে সাক নে বাগাই কাহম কুক সাকনি খিচুতি সাপকে তিখলাই রই সাকনো কাহাম করুন তনব ও দেনতে বেলায় সাকনি থিনব সাফ সুতরা তনিব কসাক দেনতাব প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ফসফরাস আয়রন থিয়ামিন রাইবোফ্লাভিন নিয়াসিন ভিটামিন সি তে ভিটামিন এ বেলায় কে মানত কসাক দেনতে বেলায় দাল নেই দাল ধাম ব্যারম নেঙ্গ দালসাল চাকর রম দালসা কসাক বলাই কুবু কুবুর মারি গেন দালসা খবা বেলায় কসাক বলাই কসাক দান্তে বলাই ন মাসিং জরাও কাজ মাসিং নি কিসা সকাং নি সিমি পাইঠাক জরা সং কসাক দান্তে ন কাই মানো তেরি মানথক আব হাই হাব চাষ কবাং রই নেই থাইনি হাইন গোংরা মাকলাই নাই আপ্রু জৈব সার কানি থাইও কানি সিমি কাইথাম তন মুসকি এবার জৈব সার তাই সের ব্রিচি মিরোট পটাস সের সি ইউরিয়া সার সাপলি মারনাই আপনি ওর কিসা হান সুখ সুস্র খাইনাই দেনদা বসলাই সানানি থাইন মাসরামনাই যে সেন্টিমিটার হাজার হাজারকে দেনদা বসলাই সানানি থাইন মাখলাইনাই সারবাই খেকে গসাপ হাবাই বা হাদুলিবে আ থাইন খলবি মারনাই গসাক দেনদান পইলা কাইমানি হাতি বানিনি উলো দেনদান ফুই বাজার ফালিনি সং রং পিছের কাহামকে আজি নেই মানু আসুদরা সং খালাকে তাং

0: ngày có cơ sắc tình tập là nên nó cái cọc thay cho thay nhạc. Thầm hụt, khá nào lên hả? Cọc thùm rộp.
1: Đâu? Cọc thùm rộp? Bây giờ phải xin tâm tâm gồm lúc lúc này hàm cái này bằng cái này, khoai hàm cái này, Bharat Bangladesh ai này. Bara meter amchani bishingo khob jaknai lokorok ni bishing thanglai shudani kishasak manabok shinjaka BNSS nei shai nei chi tham bishini sharadok chi tham kerong no nahari nei khoy hangkorni jela nakol phang khor dam charni shimi taini phungni damba jora o thanglai shuo manabok shinjaka obotongana tini shal chidok september ni shimi shal chibri november নিশায় নিচি দক জড়া হাইফানো কেরং নরগিনে সামগ্লাইনে র কয় মহকুমা বাই গোশিজাক দাগে মুমানজাক হাপাংনি সামুং ও সামগ্লাই দংনাই রক এবা হামিয়া বরক রকনি বাগিনি হিংকে অমানা ক্লাইজাক নি ফাদার তংনাই এবা বুনি বাকি তংলা মানা মানিয়া হাঙ্গা হাঙ্গাই উলো মাজরা বেরজাক নেই সাজাকা
2: হাসতে হ্যাপংনি ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউট সোসাইটি নেপা থেকে সাকলাই বঙ্গ সাকলাই যুগ এস টি সঙ্গে সঙ্গে যুগ নগ্ন ভর্তি নেই রেসিডেন্সিয়াল স্কুল বুড়া তলি সাবরম্ব সাউথ ত্রিপুরা ও ভর্তি নাহার জাকাই বা অ্যাডমিশন নাহার জাকাই রংমারি বেরামুখা দক সিনি তাই চুকু রং বেরাম্ব আপন বগে কয়লাই নানানি সালঙ্কা তিরিনি সাল সেপ্টেম্বর তানে সাল চি দক নিসিমি সাল নিচি ব্রি সাল জোড়া অর অ্যাডমিশন বগে ইংকে সিমুং আমদনি বিশিং তৈ এডমিশন হারজাকাই আপনি বাকি সিমি আমজমুানে ও সেপ্টেম্বর তানি সাল নিশিনি সাল আপনি রেজাল্ট কালিজাকাই অক্টোবর তালনি সাল পুলাব তাই এডমিশন বো অক্টোবর তালনি সাল পুলানিমি সালচিনি সালজন বিশিং এডমিশন খাইজাকাই আপনি বাকি ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউট সোসাইটি বাকি সাকলাই মঙ্গ অক সাকলাই যাক
1: হাসতে হাপং কক থমতে হুকুমু নাই ফাংনি বাকাতুই শিকলা বেচপতাই থংনাই খংনি উনকুটি জেলা হাংকনি লোয়াজি মাবাই মিয়ানি সিমি শালচিবা সেপ্টেম্বর নি সিমি শালচিস নি সেপ্টেম্বর জনা এবা খানা জড়া কয়লা শহর নি উনকুটি কলাক্ষেত্র ও শালথাম নি হাসতে বেরম নি স্কুল স্পোর্টস তাংথা বাতাইলাই মুং সংসা জাকা ও বাতাই মুঙ্গ বিশি চিব্রি চিসনি তাই চিচুকু উমরনি বিশিং খবজাক শিকলা চলা বরি রক মানজকে মানবেন হনি শাকলাই চাখা
2: কক্তম হুকুম তাঙ্গনি বক্তে গায় শাকলাই মঙ্গ শাকলাই জগ সোর সম্রাট কুমার সচিন দেব ব্রহ্মা তাই মহাত্মা গান্ধী নি আসামে সালন হম প্রাণী বগে সাবরুম হাঙ্গর বেরম্ব বেলা এলু আজি মানে হারজাক আপনার পাখি পুলিয়াব শচীন দেব ব্রহ্মণী আসামের সালন পালনের পাখি ফাইনাল অক্টোবর তালনি সানজাব কসাম টাউন হল পালাই যাগানে আপনার রকিনি সেপ্টেম্বর তালে সাল নিশি সিনী সাল সাবরুমনি কসাম টাউন হল রেসা মোমবাতিলে মং সাগানে তাই মহাত্মা গান্ধী আসামের সামনে পালনের বাকি অক্টোবর তালে সাল নিও ফুংনি দাম সিনিব সাবরুমনি মডেল স্কুলনি তাং নগ ও আসামের সালন পালনের পালাই যাগানে স্বচ্ছ ভারত অভিযাননি সাফাই অভিযাননি বেশিংতেই অক্টোবর হুকুম তাংনার বাকি থেকে সাকলে মঙ্গল অক

আসুজারা কারা কারাকে হায়ং নখরং পান্দা আকাশবাণী আগরতলা অরুণ পাইকা তিনি পুংনি কক্রক পান্ডা যতন সরকার।

এই দেখুন শুনলেন, আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হয় এমনি খরাং অনুষ্ঠান, আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 6:55 হয়ে 47 সেকেন্ড।

যিনি গীতিকার ও গিটারিস্ট। 1701 সালের ঠিক এই দিনে দ্বিতীয় জেমস ইংল্যান্ডের রাজার মৃত্যুদিন। ২০২০ সালে কফিল বাদশায়ন, ভারতীয় শিল্প ইতিহাস ও শাস্ত্রীয় নৃত্যের প্রখ্যাত পণ্ডিতের মৃত্যু। শুনলেন ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী ও জন্ম মৃত্যুদিন সহ।

আজ বিশ্ব ওজোন দিবস। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করতে ওজোন স্তরের গুরুত্ব এবং এর সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে প্রতি বছর আজকের দিনে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। 1987 সালের 16 সেপ্টেম্বর ওজোন স্তর রক্ষায় ঐতিহাসিক মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল। এবারে পরিবেশ সুরক্ষা নিয়ে কিছু কথা। পরিবেশ রক্ষা হলো আমাদের চারপাশের বাতাস, জল, মাটি, গাছপালা এবং জীব বৈচিত্র্যকে দূষণ ও ধ্বংসের হাত থেকে বাঁচানোর একটি জরুরি প্রচেষ্টা। মানব সভ্যতার অস্তিত্ব সম্পূর্ণভাবে একটি সুস্থ পরিবেশের উপর নির্ভরশীল। যেমন বৃক্ষরোপণ, গাছ আমাদের অক্সিজেন দেয় এবং বায়ুমণ্ডলের ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, তাই বেশি করে গাছ লাগানো এবং বনভূমি রক্ষা করা পরিবেশ রক্ষার প্রধান উপায়। দূষণ রোধ, কলকারখানার বর্জ্য, প্লাস্টিক এবং গাড়ির ধোঁয়া বাতাস ও জলকে বিষাক্ত করে তুলছে। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা এবং বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, জল, কয়লা বা খনিজের মতো প্রাকৃতিক সম্পদ অপচয় না করে মিতব্যয়িতার সাথে ব্যবহার করতে হবে। সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষার লড়াইয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি নাগরিক সচেতন হলে তবেই পৃথিবীকে আগামী প্রজন্মের বাসযোগ্য রাখা সম্ভব। আমাদের ছোট ছোট সচেতন পদক্ষেপ, যেমন জলের অপচয় বন্ধ করা, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা বা প্লাস্টিকের ব্যাগ বর্জন করা, একটি বড় পরিবর্তন আনতে পারে। পরিবেশ বাঁচলে বাঁচবে মানুষ। শুনলেন পরিবেশ রক্ষা নিয়ে কিছু সচেতনতা।

এবারে চলে যাব আমরা স্বাস্থ্য সচেতনতায়। সারা বছর সুস্থ থাকতে প্রতিদিনের জীবনে কোন কোন নিয়ম মেনে চলা আজ সে নিয়েই। সারা বছর সুস্থ থাকতে চাইলে শরীর খারাপকে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। শরীর স্বাস্থ্য নিয়ে গাফিলতি বড় বিপদে ডেকে আনতে পারে, তাই সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন। সুস্থ থাকতে চাইলে নিয়ম মেনে জীবন যাপন করতেই হবে সবাইকে, এর কোনো বিকল্প নেই। মাঝে মাঝে রুটিনে পরিবর্তন অবশ্যই জরুরি। ছকে বাঁধা জীবনকে মুক্তি দিয়ে মনের ইচ্ছে মতো জীবনযাত্রা অভ্যাস করাও উচিত, কিন্তু সেটা রোজ করলে চলবে না। বছরের বেশিরভাগ সময়টা যদি নিয়ম মাফিক জীবনযাপন করেন তাহলেই অনেক বয়স পর্যন্ত সুস্থ সবল থাকবেন আপনি বা আপনারা। সারা বছর সুস্থ সবল থাকতে চাইলে তো প্রতিদিনের জীবনযাত্রায় কী কী নিয়ম মেনে চলতে

হবেন, ওজন কমাতে গিয়ে না খেয়ে থাকবেন না। এর ফলে হিতে বিপরীত হতে পারে। বাইরের খাবার যতটা সম্ভব কম খেলে ভালো, কৌটা কিংবা টিন জাত এবং প্রসেসড খাবার একেবারেই না খেতে পারলে সুস্থ থাকা যাবে। ব্রেকফাস্ট করতেই হবে। সুস্থ থাকতে চাইলে ব্রেকফাস্ট অর্থাৎ সকালের খাওয়া বাদ দেওয়া যাবে না। প্রতিদিন নিয়ম করে ব্রেকফাস্ট করা খুবই জরুরি। সহজপাচ্য খাবার খাওয়া উচিত ব্রেকফাস্টে। খুব ফ্যাট ভরে খাবার খাওয়া কখনোই ভালো নয়, কিন্তু ব্রেকফাস্টে এমন খাবার খাবেন যা সহজে হজম হবে এবং অনেকক্ষণ ফ্যাট ভরিয়ে রাখবে। নিয়মিত জল খাওয়া ভীষণভাবে জরুরি। ডিহাইড্রেশন অর্থাৎ শরীরে জলের ঘাটতি হতে দেওয়া কোনো মতেই চলবে না। প্রতিদিন সঠিক পরিমাণে জল খাওয়া জরুরি। তাই বলে অতিরিক্ত জল খেতে যাবেন না, তাহলে আবার কিডনি বিকল হতে পারে। আসলে কোনো কিছুই অতিরিক্ত করা ভালো নয়। শরীর চর্চা, নিয়মিত শরীর চর্চা করা প্রয়োজন। দিনে অন্তত 30 মিনিট নিজের জন্য ব্যয় করুন। জিমে যান, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, যোগাসন অভ্যাস করুন, হাঁটা চলা, দৌড়ানো, জগিং, যেভাবে হোক শরীরকে নড়াচড়ার মধ্যে রাখা জরুরি। পর্যাপ্ত ঘুম, সুস্থ থাকার অন্যতম উপায় হল সঠিক পরিমাণ ঘুম। চেষ্টা করুন রোজ রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর। রাতের ঘুম ঠিকভাবে না হলে একাধিক সমস্যা দেখা দেবে শরীরে, তাই ঘুমের ব্যাপারে বিশেষ করে নজর দেওয়া প্রয়োজন। তাহলে শ্রোতা বন্ধুরা, শুনলেন সারা বছর সুস্থ থাকতে হলে কি কি নিয়ম মেনে চলা উচিত।

একটি বিশেষ ঘোষণা। 18 সেপ্টেম্বর 2026 ইংরেজি বিশ্বকর্মা পূজার দিন দক্ষিণ ত্রিপুরা জেলার সব মদের দোকান বন্ধ থাকবে। ওই দিন মদ বিক্রি করা যাবে না। এ আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ ত্রিপুরা আবগারি বিধিমালা 1990-এর বিধি 174A(f) এর অধীনে প্রদত্ত ক্ষমতাবলে নিম্নস্বাক্ষরকারী এই মর্মে নির্দেশ দিচ্ছেন যে দক্ষিণ ত্রিপুরা জেলার অধীনস্থ সমস্ত ফরেন লিকার শপ এবং কান্ট্রি লিকার 18/9/2026 ইংরেজি তারিখে সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং উক্ত দিনটি ড্রাই ডে অর্থাৎ শুকনো দিবস মদ বিক্রয় নিষিদ্ধ দিবস হিসেবে কঠোর।

কঠোরভাবে পালন করতে হবে। এই আদেশের কোনো ধরনের লঙ্ঘন হলে আবগারি আইন ও বিধিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শুনলেন ঘোষণাটি।

শুনলেন, একটি আধুনিক গান শিল্পী ছিলেন শ্রেয়া ঘোষাল। এবারে ভারতে বেতার সম্প্রচার ইতিহাস। ভারতে বেতার সম্প্রচারের সূচনা। ভারতে প্রথম আনুষ্ঠানিক বেতার সম্প্রচার শুরু হয় 1927 সালের 23 জুলাই বোম্বাই স্টেশন থেকে।

এ কারণে প্রতিবছর 23 জুলাই ভারতে জাতীয় সম্প্রচার দিবস অর্থাৎ ন্যাশনাল ব্রডকাস্টিং ডে হিসেবে পালিত হয়। 1936 সালের 8ই জুন এই পরিষেবার নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও অর্থাৎ AIR। পরবর্তীতে 1956 সালে কবি নরেন্দ্র শর্মার পরামর্শে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার সূত্র ধরে এর অফিসিয়াল নাম পরিবর্তন করে আকাশবাণী, যার অর্থ আকাশ থেকে ভেসে আসা বাণী রাখা হয়। বর্তমানে আকাশবাণী বিশ্বের অন্যতম বৃহত্তম বেতার নেটওয়ার্ক, যা ভারতের প্রায় 99% মানুষের কাছে পৌঁছে যায় এবং 23টি ভাষা ও 146টিরও বেশি উপভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে। মুম্বাই স্টেশনের ঠিক এক মাস পর 1927 সালে 26 আগস্ট কলকাতার এক গার্স্টিন প্লেস থেকে কলকাতা বেতার কেন্দ্রের অবিচ্ছিন্ন সম্প্রচার শুরু হয়। 2026 সালের আগস্ট মাসে আকাশবাণী কলকাতা তার 100তম বছরে পদার্পণ করেছে। 1938 সালে কলকাতার শর্ট ওয়েভ ট্রান্সমিশন উদ্বোধনের সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা রচনা করেছিলেন যার শিরোনাম ছিল আকাশবাণী। আকাশবাণী কলকাতার সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিক সৃষ্টি হল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়ার ভোরে প্রচারিত মহিষাসুর মর্দিনী। 1932 সাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি পৃথিবীর বেতার ইতিহাসের দীর্ঘতম চলমান অনুষ্ঠান হিসেবে পরিচিত। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন তথ্য আদান প্রদান এবং সাধারণ মানুষকে অনুপ্রাণিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ ও দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিল। বর্তমানে আকাশবাণী কলকাতার অধীনে FM এবং প্রাইমারি চ্যানেলের মাধ্যমে প্রতিদিন বাংলায় বিভিন্ন সংবাদ, শিক্ষামূলক ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে চলছে।

আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হচ্ছে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলায় সংবাদ ও ককবরক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক ব্রিক্স সম্মেলন চলার সময় চীনের সঙ্গে আলোচনায় বিভিন্ন সমস্যার সমাধান সংবেদনশীলভাবে করা উচিত বলে জানিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করতে 4টি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। উত্তরপ্রদেশ সরকার এনএসজির আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলার জন্য অযোধ্যার 26 হেক্টর অনুর্বর জমি বিনামূল্যে হস্তান্তর করবে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় টি-20 ম্যাচে 7 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে 3 ম্যাচ

0: ম্যাচের সিরিজ ভারত জিতে নিয়েছে। আর সে বিস্তারিত খবরে, কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে ইউপিআই এর মাধ্যম ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো মাশুল দিতে হবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2,000 টাকা পর্যন্ত লেনদেনের কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলিও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2,000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। এক্ষেত্রে 0.4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা MDR ধার্য করা হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্য। NPCI জানিয়েছে, গ্রাহকদের জন্য UPI পরিষেবা বিনামূল্যে রেখেই নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে একটি সংশোধিত UPI মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামো চালু করা হয়েছে, যা আগামী মাসের 15 তারিখ থেকে কার্যকর হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত 18 ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত।
1: A bilateral meeting took place between Prime Minister and President Xi on the sidelines of the 18th summit. Several issues came up during the discussions. Prime Minister referred to Indian concerns as well and underlined those that both sides should show sensitivity to each other's core concerns and be guided by the three mutuals, mutual respect, mutual interest and mutual sensitivity.
0: ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ MTL গায়ার ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর ওপর হামলা ভারত কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করে না। আরেকটি প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি বিষয়ক সহযোগিতা তাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিদেশ দপ্তরের মুখপাত্র আরও বলেছেন, ব্রিক্স সম্মেলনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। শ্রী জয়সওয়াল জানান, হুথি বিদ্রোহীদের বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন। এই অঙ্গীকার দেশের স্বতন্ত্র অবস্থান এবং কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, এই অস্থির বিশ্বে ভারতের উত্থান অনিবার্য।
2: When India advocates dialogue and diplomacy, when we stress that endless war must give way to an end to war, this is our particular way of thinking. Indian diplomacy will always have peace and development as its central agenda, not just as an idealistic goal, but as a sensible prescription for the world order to advance progress and prosperity.
0: পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করতে আঞ্চলিক বিমানবন্দর তৈরির কাজে গতি আনতে চলেছে। এর প্রেক্ষিতে পুরুলিয়ার ছাড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিমারায় তৈরি হচ্ছে 4টি বিমানবন্দর। উড়ান প্রকল্পের আওতায় 4 বিমানবন্দর নিয়ে কেন্দ্রের সঙ্গে এর জন্য ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষর হতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী KR নাইডু এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 23 সেপ্টেম্বর নবান্ন সভাঘরে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হবার কথা। প্রশাসনিক সূত্রের খবর, নবান্ন সভাঘরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী অর্জুন সিং, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সহ রাজ্যের শীর্ষ আধিকারিকরা। উত্তরপ্রদেশ মন্ত্রিসভা অযোধ্যার মিল্কিপুর অঞ্চলে 26 হেক্টর অনুর্বর জমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিনামূল্যে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই জমিতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG-র আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলা হবে। এর মধ্যে পুরে লালখান গ্রামে 65 একর জমির বাজার মূল্য 16,90,00,000 টাকা। রাম মন্দির নির্মাণ ও প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যায় বিপুল ভক্ত, পর্যটক ও বিশিষ্ট ব্যক্তিদের সমাগমের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত। উত্তর ত্রিপুরা জেলা পুলিশ পানিসাগরে প্রায় 50 কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এর আনুমানিক বাজার দর 40 কোটি টাকা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, মাদকদ্রব্যের অভিশাপ থেকে সমাজকে, বিশেষত যুব সম্প্রদায়কে রক্ষা করার ক্ষেত্রে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর এই সাফল্য প্রশংসনীয়। এর মাধ্যমে মাদকমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য আরও শক্তিশালী হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরো দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, চিতোয়ান জেলা থেকে 364, পূর্ব নওয়ালপারাসি থেকে 232, পশ্চিম নওয়ালপারাসি থেকে 222, নুয়াকোট থেকে 202, রাসুয়া থেকে 189, গোর্খা থেকে 78, ধাদিং থেকে 72 এবং তানাহুন থেকে 32টি দেহ উদ্ধার হয়েছে। এখনো 5170 জন নিখোঁজ। উদ্ধারকারী দল 13742 জনকে উদ্ধার করেছে। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ পাঠিয়েছিল। একটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য ভারতে আসার আমন্ত্রণ বার্তা এবং দ্বিতীয়টি বিমস্টেকের সভাপতি হিসেবে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাক্ষিক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী হুমায়ুন কবির এর আগে এক সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। সৌদি আরবে গতকাল অসামরিক প্রতিরক্ষা বিভাগ মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করে। এছাড়া লোহিত সাগরের তীরে সৌদি আরবের প্রধান তেলবন্দর ইয়ানবু সহ আরও 6টি শহরে সতর্কতা জারি করা হয়। পরে তা অবশ্য প্রত্যাহার করে নেওয়া হয়। হুথিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরব গতকাল মক্কা, জেদ্দা ও তাইফে নতুন করে জরুরি সতর্কতা জারি করে, তবে সেটা খুবই কম সময়ের মধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়। ইয়েমেনে জ্বালানি সংকটের কারণে যুদ্ধ থেকে বাঁচতে বহু শরণার্থী লোহিত সাগর পার হয়ে জিবুতিতে যেতে পারছেন না। তবে রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, বহু ইয়েমেনি এখনো নৌকায় করে সাগর পাড়ি দিতে প্রস্তুত। বর্তমানে 2000-এর বেশি শরণার্থী জিবুতিতে রয়েছেন, যাদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করছে সেখানকার সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। কেরালামের এর্নাকুলাম, পাথানামথিট্টা ও ইডুক্কি জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুদিন রাজ্যের জন্য অবশ্য বৃষ্টির কোনো সতর্কতা জারি নেই, তবে শনিবার থেকে বিভিন্ন জায়গায় আবারও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিরুভানন্তপুরম, কোল্লাম, কোঝিকোড় ও কান্নুর জেলার উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসের সতর্কতাও জারি হয়েছে। আজ রাত পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। ক্রিকেটের খবর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে পরাজিত করে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেছে। 160 রানের লক্ষ্য তারা করতে নেমে ভারতীয় পুরুষ দল 14 ওভার 5 বলে 3 উইকেটে 163 রান তুলে সহজেই জয়লাভ করে। ভারত টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামীকাল দিল্লির ওই একই মাঠে অনুষ্ঠিত হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক ব্রিক্স সম্মেলন চলার সময় চীনের সঙ্গে আলোচনায় বিভিন্ন সমস্যার সমাধান সংবেদনশীলভাবে করা উচিত বলে জানিয়েছে ভারত। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। রাজ্য সচিবালয়ে সম্প্রতি অনুষ্ঠিত টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে প্রশাসনকে সংবেদনশীল হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি স্পষ্ট জানান, খবরের বা অভিযোগের অপেক্ষা না করে আধিকারিকদের স্বপ্রণোদিত সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। বৈঠকে মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্তে টিএমএস পোর্টালের কার্যপ্রণালী তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বেআইনি স্পা সেন্টার বদ্ধ, গোলবাজারে অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, ট্রমা সেন্টার সক্রিয় রাখা এবং ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ মেরামতের নির্দেশ দেন। পাশাপাশি ম্যালেরিয়া প্রতিরোধ, লোকালয়ে হাতির উপদ্রব কমানো এবং স্মার্ট ক্লাসের পর্যালোচনা ও খেলোয়াড়দের সহায়তা নিশ্চিত করার কথা বলেন। রাজ্যে কাজের গাফিলতি বা বিলম্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশন কার্যালয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সভাপতিত্বে দুটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিজিপি, আইনজি, আইজি আইন শৃঙ্খলা, রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। রাজ্যে ভয়হীন পরিবেশ নিশ্চিত করতে ইতিমধ্যে 74 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং জেলায় জেলায় নিয়মিত রুট মার্চ করা হচ্ছে। ভোট গ্রহণের পূর্ববর্তী 48 ঘন্টার বাধ্যতামূলক নিরবতা পর্বে সব ধরনের প্রচার, টিভি, রেডিও, ডিজিটাল মিডিয়া বা সংবাদপত্রের জনমত সমীক্ষা ও বিতর্ক সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই বিধিনিষেধ 26 সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 28 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া লাউড স্পিকার ব্যবহারে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোট কেন্দ্রগুলিতে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে নিযুক্ত পর্যবেক্ষকদের কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ত্রিপুরা যুব সমাজকে আরও দক্ষ করে তুলতে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ দপ্তরের উদ্যোগে আগরতলা সোনারতরী গেস্ট হাউসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দক্ষতা উন্নয়ন দপ্তরের আধিকারিক প্রদীপকে বক্তব্য রাখেন। তিনি জানান, ইন্ডিয়া স্কিলস প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান যুবক যুবতীদের চিহ্নিত করে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হচ্ছে। সভায় স্টেট স্কিল কম্পিটিশন ফ্রেমওয়ার্ক, ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ব্যক্তিগত লেনদেনে কোনো চার্জ লাগবে না। 2000 টাকা পর্যন্ত মার্চেন্ট পেমেন্ট এবং ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে ইউপিআই লেনদেনও জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেটের আওতায় বিনামূল্যে হবে। 2000 টাকার বেশি নির্দিষ্ট পার্সেন্ট টু মার্চেন্ট লেনদেনে 0.4% মার্চেন্ট ডিসকাউন্ট রেট ধার্য হবে। তবে 75,000 টাকা বা তার বেশি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত দেওয়া হবে। সাধারণ গ্রাহকদের জন্য ইউপিআই ব্যবহারে কোনো মাসিক সীমা থাকবে না এবং ইউপিআই প্রোভাইডার কোনো প্ল্যাটফর্ম ফি বা গোপন চার্জ নিতে পারবে না। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে আরও বেশ কয়েকটি মরদেহ উদ্ধারের পর এই তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। বন্যাদুর্গত এলাকাগুলিতে উদ্ধার কাজ জোরদার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। নিখোঁজদের সন্ধানে দুর্গম এলাকাগুলিতে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে। এখনও পর্যন্ত 13,742 জনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। বন্যা কবলিত অঞ্চলগুলিতে ত্রাণ সামগ্রী পৌঁছানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তৎপর। আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব, এই ভাবনা সামনে রেখে 9ই সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবর পর্যন্ত পালিত হচ্ছে নবম রাষ্ট্রীয় পোষণ মাস। এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে গোমতী জেলায় গতকাল জেলা স্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উদয়পুর জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে রাষ্ট্রীয় পোষণ মাসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বহুমেরু বিশ্ব ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে গতকাল তিনি বলেন, ভারতের স্বাধীন অবস্থান ও কৌশলগত স্বায়ত্তশাসনের বিশ্বাস থেকে এই অঙ্গীকারের জন্ম। ত্রিপুরায় মাদকের বিরুদ্ধে এক বিশাল সাফল্য অর্জন করল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। আসাম রাইফেলসের 8ম ব্যাটেলিয়ন এবং ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের যৌথ বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে পানিযোগে এই অভিযানে প্রায় 50 কেজি ওজনের 5 লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক 40 কোটি টাকা। নেশা জাতীয় পাচার পদার্থের অভিযোগে লরি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খানা দিল্লি কতালনি জশুভূমি ও সেমিকন ইন্ডিয়া নই সাই নই চিতকনি ফিলবাস নামফির মুগ্ন চেঙ্গিরিবানো সালথামরুমুই টঙ্গানো অ পান্ডা ইন্ডিয়া সেমি কন্ডাক্টর মিশন ইলেকট্রনিক্স তাই ককথুম তাংসেপ ককচং লাইনক তাই সেমি কথাউই অ কুথুম লাইমং যুগালিওয়ানো আর সেমি কন্ডাক্টরস নামুং তাই তাংসেপ নকবই জুদা জুদা নাংকুকমা দিখিল নতই ককলাম সালাই জাগানো অ কুথুম লাইমুং হায়ুং বেরেমনি মথাবাই ভারত মাননি মানজাক মুংরাং বকশিনমুং তাই তাংসেপ চুবাচুনি সেপ বাঙ্গই সেমি কন্ডাক্টর ভারতনি মানজাক মুং নতেই বক্রা খলায়ানো নেপাল আজমসা তৈলমা পাটিমুঙ্গ থৈনাই রকনি বাংমারি বাঙ্গই অংখা খরক সা সাই থামরা চুকু চিচুকু দেরাজা কাইজার হাঙ্করনি তৈব মাংক থৈ মানমানি ইয়াগুলো নাইকল ফাংনি বখাকতৈ অকক থুম রাজাখা তৈলমা আমজাইরগ তাবুকব রুতুক মুংনি সামুং তাংজাগৈ তঙ্গ তাবুক সুকজরা খরক চি থাম সাই স্নিরা ব্রৈ চি নৈ লুকু রকনো নাইমথাং রাক থায় রুতুগৈ তুবুজাখা তৈলমা আমজাইরগ নাংমানি মানৈ রহরমান খবৈ তং হালগ্ন ইয়াফাব তুবুনানি চাইতগৈ তঙ্গ বসকাং এডিসি ভিলেজ কাউন্সিল চংবাড়ি কচাং কচাংখে পাইরনা নাহারি হাস্তে চংবাড়ি কমিশননি হাবানগ কুচুক বেরামনি ককলাম সালাইমা যুগালি জাখা আবনো তৈদুলখা হাস্তে চংবাড়ি কমিশনার ককলাম সালাইমা ও ডিজিপি আইজি হাস্তেনি বেবাক হাঙ্করনি নাইকলফাং তে পুলিশ সুপাররক মানজাখা চংবাড়ি নাইমথাং ক্রাক খাইনা ও তাবুকনি বিশিং 74 কোম্পানিনি কেন্দ্রনি নাইমথাং বাহিনী মরকমা ও তনি জাখা তাই হাঙ্কর রোড মার্চ খাই রেজাগৈ তঙ্গু বোর্ড ইয়াসাকমানি দাম নই দাম ব্রৈ চি চার জরা সিরিং সিরিং টংমা ও বেবাক বেরামনি আবাইমুঙ্গ মানা বক্সিনজাক টঙ্গানো অ মানা বক্সিনমুং টঙ্গানো সেপ্টেম্বর নৈ চিদক সালমারিনি সাইরিক দাম ব্রৈনি সিমি সেপ্টেম্বর তালনি নৈ চি চার সালমারিনি ফুং দামদক জরা আবনো কারিব লাউড স্পিকার তাম্মা হরনি দাম চিনি সিমি ফুং দামদক জরা মানা বক্সিনজাক টঙ্গানো তাই বুট কেন্দ্র রগ নংজাকাই তৈ তাই চং ফেরাংনি সেপথিতি তনিনানি দাগিমুং রেজাখা চংবাড়ি সামুং স্রাই স্রাইকে পাইরিনাব ক্রংজাক রগ্ন সাকথারি সামুং তাংনানি দাগিমুং রেখা হাস্তে চংবাড়ি কমিশন এআই তাংসেপন সামুঙ্গ থেপামানো তৈ ব্রী রগ্ন সিরিমুং বাংরানি তাই ডিজিটেল সিমুং হামক্রাইন নাহারৈ মিয়া আগরতলা ও যশুদা এআই কক মুংন তৈ ফ্রংমুংনি তাংবুতাং কাইসা যুগালি জাখা বসং ব্রৈ নাইক্রাইনি চুবাচুবাই তাই হাস্তে ব্রৈ নাইক্রাইনি যুগালি মুংবাই সংসাজাক ও তাংবুতাঙ্গ মানজাখা ত্রিপুরা ইউনিভার্সিটি তাই জুদা জুদা রংনকনি স্রংনাইজেগ রক হাপাং বেদেকনি ব্রৈ সেবক খ্লাইনাই রক ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বাই ক্রংজাক জুদা জুদা আমচাইনি ব্রৈ রক হাস্তে ব্রৈ নাইক্রাইনি চেয়ারপার্সন জর্না দেব বর্মা শাখা তাবুক নি ককথুম তাংসেপ জরাও এ আইনো তুই ব্রীরকনি সিমুং টংনানি নাঙ্গু সৈখে এ আই তাই ডিজিটেল তাংসেপ সামুঙ্গ থেপাইমানখে ব্রীরক রং তাং সামুং বাই থাং চুকজাকতে বানিয়াও কতাল সেপ স্নামুই মানো প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেবরায় শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনি আচাইমা সালনরগৈ তালসারময় সেবা সংকল্প অভিযান প্রদেশ বিজেপি নি যুগালে মুংবাই পালাই জাগানো মিয়া আগরতলা ও ককতুমা থুমনাই রকনি থুম ব অকক্ন শাখা ত্রিপুরা ও শিকলা রগ্ন তৈব সামুক্রং খাইতিসানা নাহারে স্কিল ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং নাইখুনি চেতনবাই আগরতলানি সোনারতরি গেস্ট হাউস ও পান্ডা কাইসা যুগালি জাখা আর নাইখুনি অফিসার প্রদীপ দে কক নারকমা ও শাখা ইন্ডিয়া স্কিলস বাতাইলাইমুংনি বিশিংতৈ দারাক গনাং শিকলা শিকলি রগ্ন সাইয়ৈ বসংতাই হায়ুং বেরেমনি বাতাইলাইমুংনি বাগৈ তিয়ার খাইজাগৈ তঙ্গ পান্ডা স্টেট স্কিল কম্পিটিশন ফ্রেমওয়ার্ক তৈ ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন ন খবৈ জুদা জুদা দিখিল নতৈ ককলাম সালাইজাখা জুদা জুদা ফুরংমুং কেন্দ্রনি ফুরংনাই রকব পান্ডা মানজাখা চিনি আঙ্গনবাড়ি চিনি বার্জা অ ওয়ানসক মুংন বসকান্তনি অ তালনি চুকু সালমারি নিসিমি অক্টোবর চার সালমারি জরা পালাই জাগানো ফিল চুকু রাষ্ট্রীয় পোষণ মা অ সামুংবুতাংন মুখথাঙ্গ চাসারনা নাহারে গুমতি হাঙ্কর মিয়া হাঙ্কর বেরেমনি যুগালি মুংনি ককলাম সালাইমা সংসা জাখা উদয়পুরনি হাঙ্কর নাইকলফাং হাবানকনি কনফারেন্স হল যুগালি যাক ককলাম সালাইমা ও রাষ্ট্রীয় পোষণ মানি জুদা জুদা তাংবুতাংন চাসারনা নতুই ককলাম সালাই জাখা হাস্তে বেরেমনি থাংতা বাতাইলাইমুং মিয়ানিসিমি কয়লা শহরনি উনকৌটি কলাক্ষেত্র ও চেংজাখা উমর বিসি চি ব্রৈ বিসি চি স্নি তৈ চি চুকুনি ব্রৈ চলারক কাইনি বেদেগ হাস্তেনি কাইচার হাঙ্করনি খরক সারা স্নি চি বা বাতাইনাই রক ও বাতাইমুং মানজাগানো উনকৌটি জেলা পরিষদনি কাসকু অকরা অমলেন্দু দাস ও বাতাইমুং চেঙ্গেরেখা বাতাইলাইমুং টঙ্গানো বুসকাং সাংরং সাল জরা তাবুক নবার্তিবারনি ককতমা
디니 너카 기사 문학작 동가는 하스티니 매박한 거로 배란 거구의 그방과 뜨와이만 오프니 허작라이가 너바티바 나이콩. 디니 살리 똥마리 동가는 샤카워 탐치바 디그리 셀시어스니 가나기니. 디니 아이쪽 북하고 카마니 똥마리 동마니 느지덕 더쇼믹 덕 디그리 셀시어스. 꼭부럭 바이 꼭두마 보리몽 다북조라뜨이 어른어 바이카 올리 꼭두마 아와이 인간은 산자 담스니 담의 셔티브리.

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনুন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত।

0: অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিও ঘরেতে এখন সময় সকাল 8:15 হয়ে 58 সেকেন্ড। এখন শুনুন আজকের কবিতা। আজকের কবিতা অনুষ্ঠানে আজ কবিতা পাঠ করে শোনাবে সায়নিকা শীল, রিদওয়ান একাডেমি বিলোনিয়া, KG-2 এর ছাত্রী।
1: নমস্কার, আমার নাম সায়নিকা শীল। আমি একটি ছড়া বলবো, ছড়ার নাম নিমন্ত্রণ। কবির অনুরা শঙ্কর রায়। যাচ্ছ কোথায় চাংরি পোতায়, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভজন, কেমন প্রসাদ, যা খেতে

0: খেতে চাও, ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপরি আর, আয়েশ রাবড়ি পায়েশ, একে বলি ক্ষীর কদলি বা ফলার সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই।
1: শুনলেন আজকের কবিতা অনুষ্ঠানে? কবিতা পাঠ করে শোনালো সায়নিকা শীল, রিদওয়ান একাডেমি বিলোনিয়া, KG-2 এর ছাত্রী। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন দোলন চাপা অনুষ্ঠানে নজরুল গীতি, শিল্পী ধীরেন বসু।

আকাশবাণী বিলুনিয়া, এখন শুনুন ছোট্ট সোনা বন্ধুদের জন্য অনুষ্ঠান শিশু মেলা, পরিবেশনায় দেব সঙ্গীত একাডেমি।

বন্ধুরা, রেডিওর ওপারে যারা অনুষ্ঠান শুনছো, তোমাদের সবাইকে দেব সঙ্গীত একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা দেব সঙ্গীত একাডেমির বন্ধুরা বসে পড়েছি আমাদের সকলের প্রিয় যুববাণী অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের শিল্পীরা অনন্যা মজুমদার, দীপশা শীল, দেবেন্ময় ঘোষ, বিষয় চক্রবর্তী আর আমি সায়ন্তিকা বৈদ্য, এবং তবলায় সঙ্গ দেবেন প্রসেনজিৎ চক্রবর্তী। তো সবার প্রথমে আমরা একটি সমবেত গান শুনবো।

খুব ভালো হয়েছে। এবার আমরা একটি দ্বৈতকণ্ঠে গান শুনব আমাদের পরের শিল্পী অনন্যা মজুমদার এবং দীপশা শীলের কাছ থেকে।

0: বাহ, খুব সুন্দর, ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এতক্ষণ আমরা দেবসঙ্গীত কালচারের যুব বন্ধুরা ছিলাম তোমাদের সঙ্গে। অনুষ্ঠান ভালো লেগেছে নিশ্চয়ই। আবার কোনো এক অনুষ্ঠানে কথা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন ছোট্ট সোনা বন্ধুদের জন্য অনুষ্ঠান শিশুমেলা, পরিবেশনায় ছিল দেব সঙ্গীত একাডেমি। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত করা হয়েছে আকাশবাণী বিলুনিয়া। কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘুরিতে এখন সময় সকাল 9:05। শ্রোতা বন্ধুরা, শুরু করছি গানে গানে অনুষ্ঠান। গানে গানে অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন, সিটি লাইট ছায়াছবি থেকে, শিল্পী অরিজিৎ সিং।

শ্রোতা বন্ধুরা শুনছেন গানে গানে অনুষ্ঠান। অনুষ্ঠানে এবারে গানটি শুনেন জিৎ ছায়াছবি থেকে। শিল্পীরা হলেন বিনোদ রাঠোর ও অলকা ইয়াগনিক।

এবারে গানটি শুনুন, বাজিরাও মাস্তানি ছায়া ছবি থেকে শিল্পী শ্রেয়া ঘোষাল।

গানটি শুনলেন মহব্বতিন ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন লতা মঙ্গেশকর ও উদিত নারায়ণ। গানে গানে অনুষ্ঠানে এবারে গানটি শুনুন কাল হো না হো ছায়াছবি থেকে, শিল্পী সোনু নিগম।

গানটি শুনলেন মিস্টার ইন্ডিয়া ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। এবারে গানটি শুনুন পদ্মাবত ছায়াছবি থেকে, শিল্পী নীতিমোহন।

শ্রোতা বন্ধুরা, সবশেষ গানটি শুনলেন শিল্পী নীতিমোহনের কণ্ঠে পদ্মাবত ছায়াছবি থেকে। আর এই গানটির মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। শিল্পী ছিলেন শুভ্রা মণ্ডল, আকাশবাণী বিলুনিয়া। এখন শুনুন হারানো দিনের গান। এই অনুষ্ঠানে আজকের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন হারানো দিনের গান। এই অনুষ্ঠানটি আজ শুনলেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানে শেষ হলো আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে প্রথমে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, এর ঠিক অবহিত পরে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান এফএম উজ্জয়ন্তীর।

ke jeng raja pung khana lai chini dini ni khane raja pung pandana jeng jeng lai kya ga phaji da bo pung ke jeng sms nai ni bakha thang nai sms nai hino rok ni khana dong sa pani raja pung rok no khana ni bakha thang nai ga jara o sms si hor nai angkha pung ka ham ang pe kwar chola ni bridges ano raja pung thaisha khana de di janardan bai raja jak bora ba man kha leng ba asuk ni ni bakhnai nai thau khana na bagai hiya phar nai amar shornomala বাই কলি বাই রুনু নানা সয়াতি নানা ফকরি হামবাই কে বেলায় হামবাই দেখো ব্রিজে সজরাও এস এম এস খাই চিনি পান্দানো খাই তোমার বাগে বেলায় বেলায় হামবাই হিঙ্কে ফাইদি সিং খানা লাইন হজরাও দেখো ব্রিজেস খানা নাহিনি কহার মানে রেচাপ হিঙ্কে যত পাল খাই সিং হজরাও খানা লাইনে সারাসা পয়েন্ট অফ মেগা হার্ট সাইফ হেমু জয়ন্ত হাইকিনের ওপর রেচাপং খানা নাম সুখে এস এম এস খাই দিয়ে সাবনী রেচাপং রেচামনি কক থাই তে সাবনী রেচাপং তে চিনি পান্দানো রং বড় তং তো তৈ খানা ওই তং আবাবো সিহর ইঙ্কে ফাইদি অজরাও রেচাপং দেখো ব্রিজেস খানা দিয়ে নিনি খানা তং সাকমানি ও রেচাপং

Narukhanai tongo sarasa point dog mega har sa FM jun to jara studio a suksa kang har se binota khnalai tongo khane ra chapung panda o khna to tong narukni koi har jagra chapung ge faidi jing han hoy SMS nai ne bukak thangnai SMS sa sabu tam si har ka si hone kha phung ka ham ang jampu jalani bisurai ang ra chapung khana na imang to ke ni ra chapung I love you কক থাই রচাপুনি বিশ্বনাথেই পারমিতানি খরাং বাই রচাপচাক রচাপু আঙ্কে তাকে বিশ্বরায় খানা নাহিনি কহর কাঙ্কে ফাইদি ও চড়াও বিনি খাতক যাক পানি রচাপু চুঞ্চতন পালকে খানা লাইন সারা চা পয়েন্ট অফ মেগা হার্স এফ এম উজেন্ত খানাই তং দি লগি তং দি ইঙ্কে তাকে বিশ্বরায় খানা দি ইনি খাতক যাক পানি ও রচাপু

ให้กินเราบุตรมึงเนาะเขาจะเอาเราจะบังคับนะมุ่งจุงกีต้องการพี่อาบายเคขนาดไหนใช่ไหมเนี่ยงี้ต้องการกินเราเอสมิสคลายดีเอสมิสคลายเนี่ยนี่บางีซีโร่หรือดีบุตรจะบังคับนะเราจะบังนี่ก็ไทยเตยซาบุรีเราจะบังเตยเราบุตรต้องตัวเตยจีนีปันดานอคลายต้องเอาบุญนอชีบุตรเราหรือไหนซีโร่เนี่ยวอทส์อัพนัมเบอร์นค่ะ9402169965อังให้เนาะให้ซาบีไหนจีนีเราเนี่ยจีนีสตูดิโอนี่วอทส์อัพนัมเบอร์นค่ะ9402169965 ঙ্গে হাই নো হাই সিং ওজরাও তাবুক এসএমএস নাইলাই ফিনিশ হবা তামা সিং অরকা ফুনকাহাম আং দাকার জলনি কোনিকা রুচাপ মুংনি কক থাই ইংখা তা তং দিদো আং বাই চালি রুচাপ নাই ইংখা উশাতে গুতম হাম বাই আফরন ন কে বেলে বেলে হাম বাই ওজরাও বুকু কোনিকা তাকার জলনি রুচাপ অংখানা নাহিনি কই হরকা তা তং দিদো আং বাই চালি ইংকে ফাইদি ওজরাও খনালাই নে বিনি খরা তং জাক পানি রুচাপ মুং জুম দতন পালখাই সারাসা পয়েন্ট ডক মেগাহার্স এফএম মুজেন্দ খনাই তং দি নগি তং দি

জরাও এস এম এস নাইলাই ফিনে সাবতাম সিহরকা ফুঙ্কা হাম বুকু খাং খুয়াই চাম্পা অওয়ারনি অজিত কৈহর আনো বিশ্বনাথ দেবরমানী রুচাপুং তাং সাকারিদি খাপাং সিরাঙ্গ ননুমানী হাবনো খনারেদি হামবাই হিংকে বেলায় বেলায় হামবাই হিংকে ফাইদে হজরাও বিখানাতকি রুচাপং খালাইনে তাকু অজিত চাম্পা অর তংতে চিনি পানো খাই বাকি বেলায় বেলায় হামবাই হিংকে ফাইদে হজরাও বিখানাতক জাকমানী রুচাপং জন খালাইনে সারা সাপয় ডক মেগা হার্স এফ এম উজ্জেন তো যত পালখাই খালাইনে না খনাই তুমি লগি তুমি বান্ধা পায়ের সঙ্গ জোড়া

কে ফাইদিও জরাও এস এম এস নাই নাই সাবধান সিহরকা হাই সানামু চুঙ্গ অজরাও সিহনাইকা ফুকাহাম ফুংদি বরকাহাম ম্যাডাম আং দিনেশ গান খানানাই গর গর কিং কাহানি ফিল্ম হিন্দি তো কেন রচাপন খানানা হিনে কয় হরকা তাকুক দিনেশ হুকে না খালি তাকুক দিনেশ না সানামু চুঙ্গ চানি রচাপং পান্দা হুকে কক ব্রক রচাপং সিমি নচ খানালায় হুকে তমুং নিন হিন্দি রচাপং খানানি মুচুঙ্কা হুকে নরকি

অভাদিতা বকজরাও দাবু সুজরা মানমানি কক বড় কক তোমা বাক বেসানাই লাইন মন্ত্রী বকরং নরেন্দ্র মোদী খানা দিল্লি কতালনি জশুভূমি ও সেমিকন ইন্ডিয়া নৈশাই নৈচি দকনি ফিল বা স্নামফির মুংন চেঙ্গি রুয়ান নেপাল কিরিমা সিংসা তৈল মাপাটি মুঙ্গ থিমা থৈনে রোগনি বাংমারি বাঙ্গই ইংখা খরক সা সাই থামরা চুকু চি চুকু এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি ও কেরং রায়দা ক্রাক খাইনা ও চিবা সাইনি গবাং কেন্দ্রতে হাস্তে নাইমুথাং বদল ন মুরুক না ও তনি জাখা বুসকাং এডিসি ভিলেজ কাউন্সিল চংবাড়ি কচাং কচাংকে পাইরি নানাহারে হাস্তে চংবাড়ি কমিশন হাবানক কুচুক বেরামনি কক্লাম সালাইমা যোগালে জাখা এ আই তাং সেপ ন সামুঙ্গ থেপা মানতী ব্রিরক ন সিরিমুং বাংরনা তৈ ডিজিটাল সিমুং হামক্রাইন নাহারে মিয়া আগরতলানি যশোদা এ আই কক মুংন তুই ফ্রং মুংনি তাংবো তাংকাশা যোগালে জাখা ত্রিপুরানি শিক্লা রক্ন তৈ ব সামুং গরং খাইতি সানা নাহারে স্কিল ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং নাইখুংনি চেতন বাই আগরতলানি সোনারটরি গেস্ট হাউস পান্ডা কাইসা যোগালে জাখা চিনি অঙ্গনওয়ারি চিনি বারজা অ মানসুক মুংন বুসকাং তনি ওই অ তালনি চুকু সালমারি নিসিমি অক্টোবর সাল চার জরা পালাই জাগান ফিল চুকু রাষ্ট্রীয় পোষণ মা হাস্তে বেরেমনি থাং তাং বাতাইলাইমুং মিয়ানি সিমি কয়লার শহরনি উনকুতি কলাক্ষেত্র ও চেংজাখা তিনি নখা কিসা মনাকজাক টঙ্গানো হাস্তেও বেবাক হাঙ্কর ফেরাং কগৈ গবাং ওয়াতেই ওয়াই মানুহনি হজাক মুং খলাই রেখা নবার দেবার নাইখুং তিনি সালনি তুংমারি টঙ্গানো শাখাও 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও আশুক জরা খানা বাইকিয়া তাবুসর জরা মানমানি কক বড় কক তোমাবো বাগ্রক

রক্ষণাইতঙ্গ সারাসা পয়েন্ট হক মেগাহার্স এফএম উজ্জয়ন্ত অজরা স্টুডিও আসুক যা গাঙ্গার যে বিনতা আঙ্গে তাবুক চিনি স্টুডিও নিজরা খবর তামুই তঙ্গ দীপর্ণী দাম চিনি তামুই সতি নেই মুফলিস নি জাকিকা জরা অনরক যতন হাই নহাই দীপর কাহাম তে দাম সব তিন রকনি তিনি নিশাল যতনি বাগিন কাহাম লাইনানি আহিকিং খালাই দো খালি রেচাপং পানো নরকি খাতক জাকমানী রেচাপং হ্যাঁ দা আগে ফাইদি অজরাও এস এম এস নাইলাইনাই সামাতাম সিহরকা সিহরনাইখা বাইন ফুঙ্কাহাম আংকে হেজামারা কামুক সরানি আনি মুখে ফুলু দেবর্মা আনো গান কাইসা খনারি দি বাই দারা মানিক তে বাই বিপাশানী নাশিক নাশিক বো আই সি সি ইয়া প্লিজ বাই হিংকে বেলাকে হাম বাই অজরাও বুকুক ফুলু রেচাপং খানানাহিনী কহরমানী হিংকে ফাইদি খালাইনাই বিনি খাতক জাকমানী ও রেচাপং সারা জাপন মেঘাহার সাইফে মজুদ পিয়াবা তে আছে গবং তো জরাকরি খেয়া তামনি হিংকে চিং যত সাইমান সংসাল তে খানে চাবং পান্ডা দীপনি দাম চিনি তামি সতীচি বাজারা চিং খানারো আপনি ইয়াগুলো হংকে চিং থুমনু খানালায় তে আপনি ইয়াগুলো দাল বিদাল পান্ডা দাল বিদাল পান্ডা পাই মানে ইয়াগুলো নরকি হামজাকমা চিনি খাতংমা পান্ডা পাই থাকো খানা তো খরাম পান্ডা হংকে অবাই কেন চিনি পান্ডা না তুই দুলে দীপনি দাম নেই তামি সতী থামচি যারা নরকি কাচারা আং তং নাই হংকে অজরাবো বুকুক ফুলো রেচাবং খানা হিনী কহরমানী খানালাইনে ফাইদি অজরাও বিনি খাতক জাপানি রেচাপং পাল খায়।

আসেজরা দেখনার জাখা নাটক ব্যাংসনাল ও নাটকখানার জাখা বিনুলনি বাকাক নাটকন সিনেংখা সামলাল জমাতিয়া ফারি তাবুক পান্ধন পাইতে ফাশিং খানার জাগানো রচম কতাল রচম কতাল ও পারমিত

নরকনাই দঙ্গ সারাজা পয়েন্ট অফ মেগা হার্স এ ফেমু জেন্ত আসল চলাতে নরকনা বাইকেনা থুমনুগ্র স্টুডিও আসুক জাগার যে বিনতা দাল বিদাল পান্দানো তৈ দুলানি বাগে তৈ দাল বিদাল পান্দা সঙ্গে দাল বিদাল রচাপং খেলা লাইনে কক হিন্দি সাপুল জাগ রচাপং দাল বিদাল রচাপম

গে খানাই দম বাকি নরক যতন বেলা বেলা হামবাই পান্ডা পয়সা জানান খানাই দম দি জীবনী দাম নেই তামুই সতী থাম চি জড়া নরক নিকে জানা দম গে সানামু চুং নরক যতন হাইন হাই নরক নি তিনি নিশাল কাহাম লাইন নিন্তু বেবাক চংজাক সামুং খাই দম সামুরক বেবাক নরক কাহাম কে জানা নিন্তুন তিনি নিহ সাল হাই দাম গে ফাইদে চিং রুচা মুং সাকালাই চিং অজারাও দাল বিদাল পান্ডা নচিং চিং লাইন না গে অজারাও বেলাই নকনা তো রুচা মুং নরক নি বাকে খাই দম দি লগি দম দি পান্ডা পয়সা জানা খাখলাই নরক যতন খাতক সাকান অরুচাপূর্ণ

जिन चाय आरो तुम लायो है ना पिया बा जिन वैसे बनो शाक शाक नी चाय आरो क्या रुतुबी रोग तो नहीं खेना बुई बे शाजा के शिमिशे जिन आ अपुनी अपुनी या गोले से जिन वन सुगो कुबी दे आरो आने चाय आरो तो दतोंग है ना पिया बा क्या बाई शाजा क्या बोई क्या बाई हंजा क्या बोई क्या बनी खुगो खनाया बोई जिन शाक बाई थांग जिनी शाक नी चाय आरो नो वैसे शक एबा शालसा शक थुना नी शिकांग हरो শালব্রুন সামু পাইলাই নিমিশন কোন হর থুনা নিশেকাং কোন চুং রুতুগি দে নাই কেনা আ পিয়ানা রোগান সুগি নাই লা গোবিন চুং রুতুগি দে নাই কেনা হনে আ ওয়াইসা সুক পানো রুতুগি রগ না দে নাই কেহনি আ চুং নাই নাই কা হংকে চিনি অম কল বাই চুং বুসকাং গো কাহাম হামিয়া জতন নগো পিয়াবা চুং শাক বাই থাংনি গরন মুখাং চুং চিনি মকল বাই নুকিয়া বুইনি মকল বাইন এবার বুসকাং বরক ন চিনি তামুং চামুং উথুং কাহাম হামিয়া নাইথক সিদ্রা বেবাক নচুং বুইনি মকল বাইসে মানাসিগো না অঙ্কে হাইকেবা চুং আইনে বুসকাং ও বাচাওই মানাসিগো হাইতেবা না গাহাইনি বাকিন চুং চিনি চায়া নসে চুং রুতুক নানি নাগ্রাও বুইনি চায়া নচুং রুতুক মানে সকা এবার রুতুক না নিশেকাং চুং চিনি চাইয়া নব চুং রুতুক থাই হায়দানা চিনি লাংমাব গবাং মা বরক ফায় থাঙ হায়দাবা চুং গবাং মা বরক পাই মালায় ফিয়াবা চুং বড় রক লাংমাব খরক তাসি নাগো যে বরক নন সায়া উইফানো কাহাম হামিয়া বেবাক ন বুঝিনা এবার নিনি কাহাম বনন লগিরি নাই চিনি হামিয়াও বচুং লগে দিনাই অবহায় বরক চিনি লাংমাচুং খরক সানা সিনাগো না চুং নুগো গবাং মা বড় রকমের খুগো খনাও জরা হামিয়া পুরুষে সাউই মানু বড় রকমের লগে বসুক দং গ্রই কাহামনি জরাবো যতন দং হিনে খুগো খুগো খনাও ফিয়াবা হামিয়ানি জরাবো খরক সাবো গ্রই হিনে গানকে চুং কাহামনি জরাও যত বরক লগে থিমাই চুং হামিয়ানি জরাও ব তংনা নাগুলে না গে ফিয়াবা হামিয়ানি জরাও হংকে চুং মানিয়া আবনি বাগে নক থাইব ফায় বড় রকমের খুগ খনাও হায়াদা না গে ফিয়াবা চুং খরক যা চিনি লাংমাও টংখা কাইনগো যে বড় রক চুগ্ন চিনি কাহামো বলগি রেখা চিনি হামিয়াও বলগি নাই হায়াদা অঙ্কে ফাইদেও জরাও হাইন হাইরে চাপমু নরকি বাগে খনাই দং দি লগি দং দি বেলা নখনা তো করে চাপমু

আসুন দল বিদল পান্ধব দল বিদল রেচা পংসং খানালাই তম খেয়া জানাবো বেলাইনে ওখানে তো তোম রেচা পংসং খানালাই নো পাই লেখা কেতাবুকচিনি স্টুডিওনি জরা খগ তামুই তঙ্গু দীপনি দামসা দামসা তামুই মুফলি জিব্রী ইনজাক গাই অজরা অনরূপ যতন হাইন হাই দিবর কাহাম দেই নরকনি তিনি নিশাল যতনি বাগেন কাহাম থানানি চুং দাল বিদাল পান্দা ও দাল বিদাল রেজা পংচুং খানালাই তঙ্গ কক্রক হিন্দি রেজা পং অজরা স্টুডিও আজক জাগাং আর জে বিনতা তংনাই দামনাই তামুই সতী থামচি জরা হাঙ্কে তেই দামসাঙ্গি সতী থামচি আং নরকনি গাজারা তামনাই হিঙ্কে নরক বো তং দি আং বাই গ্রঙ্গি তং দি তেই রেজা পংচুং খানালাইনে তে বোখনা তোখনা তোক রেজা পংচুং খানালাইনে হিঙ্কাই চুং আপনি ইয়াগুলো চুং দিবনি দামসা তামুই সতী থামচি হংকে নরকনি হামচাকমা চিনি খাতংমা পান্দাও গাহাই নহাই নরক নরকনি খানাতক জাকমানি রেচা পুংরকন খানাউই মানবাই নাই ফিয়া তাবুক চুং দাল বিদাল পান্দাও দাল বিদাল রেচা পুংচুং খানালাই তঙ্গ দাল বিদাল রেচা পুঙ্গ খব জাগে ফান মানো নরকনি খানাতক জাকমানি রেচা পুংরক খব জাগে

লাই টঙ্গ সারা সাপয়েন্টক মেঘা হার সাহেব হেম হুঞ্চন্তনি দাল বিদাল পান্ডা দাল বিদাল পান্ডা চঙ্ক উপরোক্ত হিন্দি সকল চাল দাল বিদাল রেচাপুং খনা লাই টঙ্গ তে দাল বিদাল কক চিনি লাংমা বাই কাতাল চাক চং বড় রকনি লাংমা বাই কাতাল চাক হব হাই রকম তৈ নচং কিষান রকমায় শেয়ার খাই টঙ্গ চং বড় রকনি চামা চায়া কাহাম হামিয়া বেবাক নতই নচিনি লাংমা হায়াতা শালব্রুম নচং পাইলাইয়া খাই চং সামুং খ্লাই লাই টঙ্গ তামনি বাকে খ্লাই বা চিনি লাংমানো কাহাম খাই তন্না বাকে খ্লাই হায়াতা চিনি থিনাং নাইতলাংনি বাকে চিং সালব্রুম পাইলাইকে সামু খাই ফিয়াবা চিনি মূসুক চায়া বাই এবার চায়া খাইমানী বিশিং তৈ বেবাক যে চামা খাইমা রব কমাওই থাকমানো হাইনি বাকে চিং চিনি শাক বাই থাকি থানি তামো তামো চায়া রক দং ববাহাইকে চিং সামু খাই দং চিনি তমুং দং গ্রং ববাহাই আবো শাক বাই থাকন সামনানি নামে সাম থানি জরাব চিং অকরা রক সালায় মায়ংনি ইয়াকুং কংব্রেসে কাসলাই মানুষকে চ বড় রকনি তো কাসলাইন মানো হইনি আহ কাসলাইন মানো চায়া তো উমিন মানো আসং লাকমা কলক মা ও চায়া খাইয়া ওই বড় রক থা শাক দংগা থাকমানবা মায়া পিয়াবা চিং আ চায়া খাইমানো চিং শাক বাই থাকন রুতু গই চিং কাহাম ব খাইনে নাই হাইবা না ওকে বাহাইকে কাহাম খাইনে ওকে চাবো বেবাক ন চিনি থানি নো মাস নামাই হাইবা চিং বহাইকে খাইকে হাঙ্কা চিনি ও চায়া খাইমানি ন ফবজাক ন এবার ও চায়া খাইমানো বই বগৈ কাহাম খাইমানো মৈতু নারক ন আবহাই সামুং চিং খাইনে নাই আবহাইকে চিং চিনি দংগ্রং ন চিং সামনা নাই ওকে পাইথাং রুচামুং চিং তাবো খোনালাইনে দাল বিদাল পান্ডানি ও রচামুং খোনালাইন চিং দাল বিদাল পান্ডানো পাইনি লাইনে তৈ আবার ইয়াগুলো নরকনি হামজাকমা চিনি খাতংমা পান্ডাও হাইনহাই নরকনি খাতংজাকমানি রচাপুং নরক খাই মানবাইনাই তৈ কক দুক্তি গ্রঙ্গি খাই মানবাইনাই ওকে অজরাবো ও রচাপুং নরক যতনি বাকে খাই দং দি তৈ লগি দং দি

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ। সংবাদের পর আবারও শুনবেন এফ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না। দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে স্বচ্ছতায় ই সেবা অভিযান, চলবে 17 অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম সংস্করণের উদ্বোধন করবেন। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকরের জন্য একটি আইন পাশ করেছে। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের। নতুন দিল্লিতে পাকিস্তানি সোয়াজ অ্যাফেয়ার্সকে জরুরি তলব। ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের 5টি বিধানসভা কেন্দ্র, অসমের 1টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। আজ বিস্তারিত খবরে। কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে ইউপিআই এর মাধ্যমে ব্যবহার করে টাকা পাঠালে কোন মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো মাশুল লাগবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনে কোনো মাশুল দিতে হবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলিও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে এমডিআর প্রযোজ্য হবে। এক্ষেত্রে 0.4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা এমডিআর ধার্য হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্যও। এনসিপিআই জানিয়েছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে রেখেই নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে একটি সংশোধিত ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামো চালু করা হয়েছে, যা আগামী মাসের 15 তারিখ থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে, ভারত তার শক্তিশালী আর্থিক ভিত্তি ও ক্রমবর্ধমান প্রযুক্তির মাধ্যমে বিশ্বের অগ্রগতি জোয়ারে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। আইএমএফ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ভারতের অর্থনীতিকে বিশ্বের দ্রুততম বিকাশশীল বলে অভিহিত করেন। নতুন দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে বিভিন্ন বৈঠক সহ ভারতে 5 দিনের সফর শেষে তিনি এই মন্তব্য করেন। ভারতের বহুমাত্রিক বেসরকারি ক্ষেত্রে প্রতিভা ও উদ্ভাবনের প্রশংসাও করেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, কর সংক্রান্ত প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে করের হার কমানো, ছাড় বা অন্যান্য সুবিধার ঊর্ধ্বে দেশ ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বেঙ্গালুরুতে আজ ইন্টারন্যাশনাল ট্যাক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দুদিনের নিউ এজ ট্যাক্সেশন সম্মেলনের উদ্বোধন করে তিনি শিক্ষাবিদ, গবেষক এবং থিঙ্ক ট্যাঙ্কগুলিকে করনীতি সংক্রান্ত গবেষণাকে নিয়মিত জন আলোচনার অংশগ্রহণ করে তোলার আহ্বান জানান। তিনি বলেন, এই ধরনের গবেষণা নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনের সুযোগ থাকা জরুরি। দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে স্বচ্ছতা হি সেবা অভিযান, চলবে 17 অক্টোবর পর্যন্ত। নির্দিষ্ট স্থানে স্বচ্ছতা এবং জনবহুল স্থানগুলির রূপান্তর ঘটিয়ে সেগুলিকে পরিচ্ছন্ন করে তোলা, স্বচ্ছতা অভিযানে যুব সমাজকে সক্রিয়ভাবে সামিল করা এবং চক্রাকার অর্থনীতি অর্থাৎ বর্জ্য থেকে সম্পদের মাধ্যমে স্বচ্ছতা হি সমৃদ্ধির প্রসার ঘটানোই এই অভিযানের মূল লক্ষ্য। চলতি বছরে এই অভিযানের মূল ভাবনা হল স্বচ্ছতা মে সহভাগ, স্বচ্ছ ভারত বিকশিত ভারত। উল্লেখ্য, 2017 সালে সূচনার পর থেকে স্বচ্ছতা হি সেবা অভিযান স্বচ্ছ ভারত মিশনের একটি অন্যতম অঙ্গ হিসেবে চলে আসছে। প্রতি বছর এই অভিযানের মাধ্যমে দেশের নাগরিকরা পারিপার্শ্বিক পরিবেশের দায়িত্ব নিতে এগিয়ে আসেন। আগামী 2 অক্টোবর গান্ধী জয়ন্তীতে পুরসভাগুলির উদ্যোগে জনবহুল স্থানগুলিতে এক বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। পাশাপাশি এক পেড় মাকে নাম উদ্যোগের আওতায় রূপায়িত হবে বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে রাজ্যগুলিকে আগামী 17 অক্টোবর বিশেষ স্বচ্ছতা কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম সংস্করণের উদ্বোধন করবেন। 3 দিনের এই সম্মেলনে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক শিল্পের প্রতিনিধি, সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া, উৎপাদন ক্ষমতা শক্তিশালী করা, বিনিয়োগ আকর্ষণ এবং ভবিষ্যৎ প্রস্তুত দক্ষকর্মী গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে একত্রিত হবেন। অনুষ্ঠানে 600-এর বেশি প্রদর্শক, 300-টি আন্তর্জাতিক সংস্থা এবং 40-টিরও বেশি দেশের প্রতিনিধি দল অংশ নেবে।
নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাশ করেছে। এর ফলে দুই দেশের মধ্যে শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণ হবে। বিরোধী দল লেবার পার্টির সমর্থনে 93-29 ভোটে এই আইনটি অনুমোদিত হয়। নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে বলেছেন, এই চুক্তি রপ্তানিকারকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। চুক্তিটি এবছরের শেষের দিকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ দুদিনের ভুটান সফর শুরু করেছেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর ভুটানের বিদেশমন্ত্রী লিওনপো ডিএন থুনগিয়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। সেদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভুটানের রাজার সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত ও ভুটানের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের মতবিনিময়ের অঙ্গ হিসেবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সহযোগিতার দিকটি আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকালে 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সমুদ্রে টহল দেবার সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজে ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি শজদে অ্যাফেয়ার্সকে জরুরি তলব করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে ঘটা এই সংঘর্ষে বড় ধরনের ক্ষতি না হলেও পাকিস্তানি বাহিনীর আচরণ 1991 সালের এপ্রিল মাসে ভারত পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া কৌশল ও সেনা চলাচল সংক্রান্ত চুক্তি সরাসরি লঙ্ঘন করেছে। বিদেশ মন্ত্রক পাকিস্তানি শজদে অ্যাফেয়ার্সকে নির্দেশ দিয়ে যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সব সামরিক ইউনিটের যথাযথ সতর্কতা অবলম্বন এবং চুক্তির শর্তাবলী মেনে চলার জন্য সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পাশাপাশি ইসলামাবাদে ভারতের শজদে অ্যাফেয়ার্সকে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে প্রতিবাদ জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস আজ উত্তরাখণ্ডের চামোলি জেলার আউলিতে শুরু হয়েছে। আউলি ফরেন ট্রেনিং সেন্টারে ভারত ও আমেরিকা প্রতিটি দেশের 600 জন জওয়ান এই মহড়ায় অংশ নিয়েছেন। আউলির পাশাপাশি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জেও এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এ ধরনের মহড়ায় পর্বত সংকুল এলাকায় পদাতিক বাহিনীর অভিযানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ড্রোন ও স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থাও এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত। সৌদি আরব জানিয়েছে, গত সন্ধ্যায় মক্কার কাছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি হুতি ড্রোনকে আটক করে ধ্বংস করেছে। ইয়েমেনের বৈধ সরকারকে সমর্থনকারী জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি ঘটনাকে মক্কার উপর দ্বিতীয় হুতি হামলার চেষ্টা বলে অভিহিত করেন। আল মালিকি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে হুতি বাহিনী মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ধীরাজ সেঠ আজ থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি সফরে রাশিয়ায় রয়েছেন। 3 দিনের এই সফরে তিনি রাশিয়ার স্থলবাহিনীর প্রধান কর্নেল জেনারেল আন্দ্রে নিকোলায়েভিচ মর্দিভেজের সঙ্গে বৈঠকে পেশাদার সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করবেন। নেপালের উত্তর পশ্চিমাঞ্চলের মুঙ্গু জেলায় আজ ভোরে 3 ঘণ্টার ব্যবধানে 2টি ভূমিকম্পন অনুভূত হয়, তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই। রিক্টার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল 4.5 এবং পরে 4.2 মাত্রার অপর একটি কম্পন টের পাওয়া যায়। উল্লেখ্য, গত 26 আগস্ট ভোটে কোশি নদীর ভয়াবহ হরপা বানে রাসোয়া ত্রিশুলি নদীর গতিপথ এবং নিম্ন প্রবাহের একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইতিমধ্যে অন্তত 1403টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরও 4089 জন এখনও নিখোঁজ। বিশ্ব ওজোন দিবসে আজ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে এই পৃথিবীকে রক্ষার জন্য ওজোন স্তর ঢাল হিসেবে বিস্তৃত রয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে তিনি স্মরণ করিয়ে দেন, ওজোন স্তরকে রক্ষার কাজ নিজের বাড়ি থেকে শুরু করতে হবে। এসিতে 24 ডিগ্রিতে রাখা উপযুক্ত বৈদ্যুতিন সরঞ্জাম এর ব্যবহারের মতো সাধারণ কিছু পদক্ষেপ সুস্থ পৃথিবী গড়ে তুলতে সহায়ক হতে পারে। ওজোন স্তরের সংরক্ষণের ফলে জনস্বাস্থ্য সুরক্ষিত, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা সম্ভব। পশ্চিমবঙ্গ সহ দেশের 5টি বিধানসভা কেন্দ্র, অসমের 1টি লোকসভা কেন্দ্র উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। তামিলনাড়ুর মাধুরন তামাক, ধারাপুরাম ও পুদুচেরির থাত্তাভাট্টির পাশাপাশি এরাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগরে হবে ভোট গ্রহণ। একই সঙ্গে অসমের নওগাঁ লোকসভা আসনেও ভোট নেওয়া হবে। প্রবাসী ভারতীয় দিবস এবার হবে পশ্চিমবঙ্গে 2027-এর 7-8-9 জানুয়ারি। পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ আজ কলকাতায় ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গে এরাজ্যের হেরিটেজ সংরক্ষণ ও হেরিটেজ স্থানগুলি
জেলাগুলিকে কেন্দ্র করে ভ্রমণ বিষয়ক একটি মৌ স্বাক্ষর করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে স্বচ্ছতাই সেবা অভিযান, চলবে 17 অক্টোবর পর্যন্ত। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাশ করেছে। খবর শেষ হলে এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আও জরা করে খা পাই দি হা পাই থাকো তো গেছে না এনে স্বাগতম। হ্যালো হ্যালো সাইমালিয়া সব জানি কা গাই রেচাপং খনার না ফানো জরা বকরি খাবা হাইনি বাকি চিং জরাও নরকি হামজাক মা চিনি খাতং মা পান্দাও তে কক দু পাই থাকি আসাং না মানি পিয়া ইয়াসাগে না ইয়াসাগে ব কক সাইমালিয়া গা পাই থাক রেচাপং ও রেচাপং খনা লাই না চিং চিনি তিনি নি নরকি হামজাক মা চিনি খাতং মা পান্দা না চিং পাইলি লাই সিনে খনা তো তো খরাং পান্দাও হাইনো হাই খনা তো তো রেচাপং নরক নয়াং খনা রানায় তে লগে তুং দি পান্দা পায় শাক জরা দামনে দামই সতী থামচি জরা নরক নি কাজারা হাম তং নাই অজরাও ও রেচাপং নরক নি বাগাই

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ।

রজনীগন্ধা অনুষ্ঠানে শুনছেন রজনীকান্তের গান। পান্নালাল ভট্টাচার্যের পর এবারে কলকাতা ইউথ কয়ারের শিল্পীদের কণ্ঠে শুনছেন রজনীকান্তের গান।

রজনীগন্ধা অনুষ্ঠানে শুনলেন রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে আমি নারী অনুষ্ঠানটি। আমি নারী অনুষ্ঠানে শুনবেন সুরমালিকা পর্বে বাংলা আধুনিক গান, শিল্পী শুভমিতা।

আমিনারি অনুষ্ঠানে সুরমালিকা পর্বে এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান। শিল্পী ছিলেন শুভমিতা। আকাশবাণী বিলোনিয়া। এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ, এরপর বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

0: আপনারা শুনছেন একই হিন্দি ছবি গান ছবি লায়লা মজনু। অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন মোহাম্মদ রফি, আজিজ নাজম, শঙ্কর শম্ভু, অম্বর কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে।
1: কিতনি দের সে তুমে পুকার রা হুম পীর বাবা, অভি তক লেলা কে দিদার নেই হুয়ে। সুন রখা থা কোই ভি সওয়ালি তেরে দর সে খালি হাত নেই লোটতা।

এতক্ষণ পরিবেশিত হল অবকাশ অরঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল লায়লা মজনু। গীতিকার ছিলেন শাহির এবং সুরকার মদন মোহন এবং জয়দেব। আকাশবাণী মিলনীয়া এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতের অনুষ্ঠানে। আজ শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি শুনবেন পূর্ণদাস বাউলের কণ্ঠে।

0: এবারে আপনাদের
1: পূর্ণদাস বাউলের পর এবারে শিল্পী অংশুমান রায়।
0: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে গান আরম্ভ করছি।

0: শুনলেন লোকসঙ্গীত লোকগীতের অনুষ্ঠানে। আজ শুনলেন পূর্ণদাস বাউল, অংশুমান রায় এবং সবশেষে রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন সাক্ষাৎকার ব্যক্তিক ইমাম কাহাম। অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করছেন মিলন কুমার মোরাশিং।
1: আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র নিয়ে ককবরক হতলবাই আওয়াই যাক ও ইমাম কাহাম পান্ডব কক সেনাবাহিনী খাপাংবাই মালাইখা কে ব খরকসা ইমাং কাহাম নুগনাই তাই ইমাং কাহাম ফুনুকনাই বরক খাপাং পুইলানো সঙ্গু নিনি মুং তাই নিকুমা তাই আসে মা বিশি আবন লগে মা ফানি মুং গুসাই পারি
2: আনি মুং মিলন কুমার মুরা সিং আং রানীপুরাঘাট নে উদয়পুর গুমটি ডিস্ট্রিক্ট আনি মা বাবুন বংখা অমর চান মুরা সিং জাদুক্তি মুরা সিং।

0: 얼마 빚이래?
1: 앙 2001
0: 2001네. 그다음 모터모티니니 이번에 24살 하이. 그다음 다음 하이노.
1: 앙 다음 비엣 클라이톤고 홀리크로스 콜레지 세컨드 이어트.
0: 아본마게 타이 কোন সুরুংমা রক্ত তব তাই
1: সুরুং মানে সেরাইপকে গান রক সুরুং যা তাই তাবো পিয়ানো রক মানে হ্যাঁ গান তুই নু সুরুং তো
0: তাবো তো সুরুং থালাই নাই কেন নিনি সুরাই খবর নো সরাইও নু তম তম রক থুঙ্গুই দরকার
1: সরাইও আং আসুকুন থুঙ্গে হেক নগনিক থুঙ্গমানি রং থুঙ্গুই তো হাইনো সরাইও
0: তম তম রক শালা কিজা
1: সরাইও বেশি থুঙ্গমানি অংকা ক্রিকেট রক হাই নগ গানানো থুঙ্গমানি ক্রিকেট কে ওই শিশুকে নগদ থাক নাই ঘর
0: মার কিট কিট রক সুর থা দা সুর
1: চুর ই থা
0: মার্বেল
1: মার্বেল থা
0: ও তখলাই রক থমনি আমি কষাই বসলি রক রুই নাই আমি রক থরে থাকা থাকলিয়া
1: আবরকে থা
0: থাক আচ্ছা কাসরাই রক নু ইয়ং ইয়ং থানা মুসুমানি বা বেড়ে মুসুমানি আমি রক ধরো তঙ্গনি না করে
1: তং
0: রানী
1: হাই স্কুল আমি পরে উদয়পুর শিফট অংকা গ্রেট বিক্রম ইনস্টিটিউশন
0: আচ্ছা রানী স্কুল বেশি বছর পরীক্ষা
1: 10 ইয়ার্স
0: 10 ইয়ার্স মানে মাধ্যমিক আরতে পাস হল না
1: কারণ পাস
0: আচ্ছা বো বো পিসি ও
1: পাস হল 2017
0: 17 নেন মার্কস বাহাই তো মনে হয়
1: মার্কস 68% হাই
0: 68% তো মনে কে নু তামন তুই হলো শুন কাজ লাই উদয়পুর
1: উদয়পুর সায়েন্স তুই
0: আচ্ছা মানে তামন নাই বায়ো সায়েন্স না
1: বায়ো সায়েন্স না
0: বায়ো সায়েন্স হায়ার সেকেন্ডারি বাহিয়ে কষে নিয়ে যা যাল
1: বাই হাই সেকেন্ডারি ও বেশি ডিফারেন্স করে 65 হয়
0: 65 হয় মাধ্যমিক তোমার
1: 68
0: 60 ও কিশা 3 পার 3 হাই সময় কেন নাম্বার 3 পার্সেন্ট হাই কমে গেছে কে আবুন ওরা তামস লাগে আছে
1: আবুন ওরা আং হিউম্যান ফিজিওলজি দুই পরীক্ষা এমবিবি কলেজ
0: আচ্ছা মানে বাই সেন্স মানে বিএসসি বিসি বসে যাব
1: আপু 3 ইয়ার্স নি
0: 3 ইয়ার্স নি আবুন ওরা
1: আপনি ওরাং এমএসসি খাইকা ত্রিপুরা ইউনিভার্সিটি
0: এমএসসি পাই থাকা দিনি
1: এ এমএসসি পাই তাও বিএড খাই
0: ও আং বাই এমএসসি পাই এখন তো যা কে বিএসসি মানে পার্সেন্টেজ বাহাই নি তো মনি
1: বিএসসি ও 67 হাই রো
0: 67 আর মাস্টার ডিগ্রি ও
1: মাস্টার ডিগ্রি 72
0: 72 ও হিউম্যান ফিজিওলজি নো আচ্ছা আগা সুন্দর শাহানি থাকলে দিনি সরাই পাইছিগো
1: মানখানো
0: কিন্তু
1: যেমন পড়াশোনা নিয়ে বাদে তো মানে গান শুরু মানে আবহানি মতে মানে দেব শুরুগি থাকে চা খাবো
0: আচ্ছা আচ্ছা কিন্তু মানলিয়া
1: এ মানে ক্লাস টুয়েলভ আর টেন অফ হাই কিসা মানে প্রেশার কবাং নই ইয়া করি
0: মানে কেন রসামুং শুকজরা শুরু খাসলাই
1: 4 ইয়ার্স
0: 4 ইয়ার্স
1: 4 5 ইয়ার্স
0: আচ্ছা আচ্ছা মনে মুইতো তো আমাদের সামনে কক থাইর কিছু যে মানে মনে সুর তাল লয় আমাদের কিছু
1: সুর রক মুইতো করি খেতা
0: তো করি খানা মানে প্র্যাকটিস করি খাবা আচ্ছা আঙ্কা আমাদের অল ভাইগা মানে হায়ার সেকেন্ডারি কোর্স বিশিং নই উদয়পুর কা অ বিশিং নিও ওমন কোন কক তো আমাদের যে দাগো মুইতো মন খনো
1: তঙ্গু যেমন মানে টিচার রক সাউদা মানে যে সুপন মানে সাবজেক্ট উঙ্গো ফরম তো মানে ট্রাই খাই তো মন বলে কে আবল তুই না তা মানে সুজর ফাই
0: মানে যে সুখ শ্রুম নাই যে সুখ খাওয়ান নাই যে সুখ বান সুখ নাই আসুন কাহাম নাই আবল হাইতা
1: মানে তিনি মাস্ক কম ঢাঙ্গা হাই হাই আতা
0: আ মাস্ক কিসা কম খা তামনি কম খা বল ওয়াস কে তো কাম না আইব তো কম মিলো গে অলো ভাই কাতে কলেজ না কলেজ অঙ্ক বিসিক থাম এ গ অ বিসিক থাম কব কি সিনেমা মজন
1: বিসিক থাম নে ফার্স্ট ইয়ার জরা তো কাম না মানে তে সেকেন্ড ইয়ার করোনা ভাই সেকেন্ড থার্ড মানে থার্ড সেম ভাই ফোর্থ সেম আর কিসা মানে যেহেতু লাস্ট ইয়ার কাহাম না থাঙ্গা
0: ও দিন ভাইটানে দিনই খানি বায়াম তত না খরচা অবহাই সব তো দিনই খানি বায়াম মানে দিনই খুব খানুক যাক দিনই বিশ্বাস নিয়ে বন্ধু
1: টঙ্গু মানে পাট পাট পাটখান ভাইগা যেমন পারানি হইতে তারপরে উদয়পুরে সাঙ্গই তারপর নেক্সট এরো ভাইব টঙ্গু
0: এটা দিনই কম মাস হবে না গায়ে দিনই খানি বরক আচ্ছা এটা তাবুক লয় দিন হিউম্যান ফিজিওলজি আপনার সিনান মশব মানে অবতম বা বর্ণ পরীক্ষা তাম নাই বা বর্ষাতম সমগ্র নাম হবো সিনান মশব
1: হিউম্যান ফিজিওলজি মিন্স বায়োলজি স্ট্রিম যে ক্লাস নাইন টেন কে লাইফ সায়েন্স ইন কে ইলেভেন টুয়েলভ কে বায়োলজি গাবন পরে বায়োলজি তিনটা পার্ট অং থাকুন যেমন মাইক্রো বায়োলজি বটনি কে হিউম্যান ফিজিওলজি ফিজিওলজি ওকে বডি হিউম্যান বডি রক প্রিপারি লাইক ডক্টর নি বুকাইছে কোর্স তো আছা
0: আচ্ছা আচ্ছা
1: মানে বডি নি ফাংশন রক আমার তুই পড়ি তো
0: ও কে তো বেলায় কো কাম শাখানো কে সিনি শাক নি ববনি তাম তাম কে নু তাবুলে অনুশাসিরি চিনি খরনু সিমি চিনি ইয়াকুন জুরা
1: বিস্মানি
0: সীমিত যে বেখেন মানে তত্রাজর অভিমানি
1: যেবো কানেক্ট খাই হচ্ছে না নার্ভস নি সাউন্ড মানে ব্রেন বাই কানেক্ট খাই
0: আচ্ছা আচ্ছা
1: লোয়ার বডি পার্ট না কে হার্ট তো গো
0: হার্ট মানে বখা খ
1: এ কে স্টমাক তো গো
0: গাবো কাছ বহ
1: লার্জ ইনটেস্টাইন স্মল ইনটেস্টাইন তো গো আস আবরকটা
0: তাহলে বুবো তো সব না তাহলে সাথে
1: হার্ট তো চলে যেমন ব্লাড সার্কুলেট খাই
0: চিনি ভাষা যে তুই তো মানে বো চিনি ভাষা গো পিড়ি দিব তুই তুমি দিলাম তো
1: ব্রেন তো চলো কন্ট্রোল খেলা নিয়ে শিখিলো
0: আচ্ছা
1: স্টমাক তো মানে চিনি স্টোরেজ তারপরে
0: চুপচাপ মানে যে আমার আরো থাকি না রুম যাগো তাই আবার সব
1: লার্জ ইনটেস্টাইন স্মল ইনটেস্টাইন থ্রু দে মানে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল আবার থাকবে এটা
0: মানে বউ হল কি ইয়োগিনে বাগজাগিনে ভারি থাকবো
1: কে কিডনি তো গ যেমন
0: সাকিও
1: এ এ থুই নন সাকিও মানে ব্লাড নন
0: হামিয়ানো হামিয়া পাশিং কিছুতে খাইও গাহাম নো বিশাক পাশিং থুই খাই রহম খাই তাগ
1: নেফ্রন টংগার নেফ্রন নিত্র
0: আচ্ছা গা অব হাইবেকে অব কা হিউম্যান ফিজিওলজি
1: ফিজিওলজি
0: আচ্ছা গা তুং তুং দা শা হাই নাই গুরু থাকি আরো কি ফিলি নাই নু বাহাই কে সুরুঙ্গি নাই নিনি মাধ্যমিক গন 68% ভাই কানো শাকা
1: 68 মানে নিজে ট্রাই মাত্র
0: পরীক্ষা তো শুধু ভাইকে
1: মানে
0: মানে অ্যানসার উপরে এক্সাম্পল বার নাই
1: বেশি বা রিসেন্ট এক্সাম্পল রা আনতে প্রবলেম
0: আচ্ছা গাবো গত কিছু মাথে পারেন কি এক্সাম্পল
1: এ
0: আচ্ছা গত কিছু থেকে আগে তো তেমসে তান জায়গা নাম্বার
1: গা গা মানে পাকসা তো হয়নি মানে পাইছে ডেফিনেশন সাগা বাট আবো অনেক হিস্ট্রি হেগে শিপাইও 2 মার্কস নি যাব সাব 5 মার্কস রো শিপাই টিচার হোক নাই যে এস ইব বেশি শিবে খাই তেসি ব্রো মানে কম নাম্বার মানো হাই খাতা হতো
0: মানে যে সম্মানী অবহায়
1: পয়েন্ট
0: পয়েন্ট নাম্বারই না মাস হইছে নাই মানে কক বখরক বখরক মাস হইছে নাই
1: এক্সট্রা কোনই
0: না মানে বেদেক পুরো আতে রুকি নে শ্রীমান চালিয়া হাই না আচ্ছা
1: মানে হামজারা নাই যে আং ইউটিউব পড়ি নাই আমরা হাইতা গেম সায়েন্স না মানে এমন কারণটা
0: ও
1: সাবজেক্ট না হামজার কথা
0: হামজারা নাই কা অবনো নুকো যে বড়ক সায়েন্স নি মিশিং গো তং কাশা ম্যাথ ম্যাথ নবো বড়ক কাহকে হামজা গো কা আং ওয়ান্স গো বড় তং গে বড় হামজা ভাই কে বড় হামজা আসো কঠিন
1: আনি মতে টিচার্স নিব ইম্পর্টেন্ট রোল তো কারণ টিচার ম্যাথস না বেশিরভাগ সলভ খাই ব্র স্টুডেন্ট ইন্টারেস্ট পাই আমার আমি মতে ব্র ফাইনাল নাই টিচার কাহাম না
0: তোমাকে
1: মানে তং তো ক্ষেত্রে ফুরুং নাই হাইতা
0: ফুরুং নেব কাহাম না ভাই নিজব খামাও নাই কে ফুরুং নেব খামাও না
1: কে সে আবো কেছে মানে তং তো জাগে পড়ি নাই তা
0: আচ্ছা আচ্ছা
1: এবং মা খাই নাই
0: ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি কোর্স দে মানি ফাইকা না তাও যে কতাল এনসিইআরটি সিবিএসসি কোর্স মানি ফাইকা না
1: টিবিএসসি নি
0: টিবিএসসি বোর্ড অফ পরীক্ষা রেখা এক কোর্স কে সিবিএসসি প্যাটার্ন আই যায়
1: প্যাটার্ন টিবিএসসি না চোন লাস্ট মানে
0: ও
1: লাস্ট বেস মানে
0: আচ্ছা আচ্ছা মানে মাধ্যমিক
1: মাধ্যমিক 12 চোন লাস্ট
0: আচ্ছা মানে মানে ত্রিপুরা বোর্ড নি যে প্যাটার্ন তো মানে তাও তো সিবিএসসি প্যাটার্ন থাকা তাও কি
1: সিআরটি
0: মানে ইজি অং থাকা
1: তাক এমসিকিউ রক 1 মার্কস
0: মানে এনসিআরটি নি
1: সিআরটি অং
0: বিশিঙ্গ বনি নাইখল মাবাই সিবিএসসি মানে প্যাটার্ন থাকা কে ও কাই নি বিশিঙ্গ তাম ফেলে মত সিবিএসসি বা টিবিএসসি নি দাও কাই নি বিশিঙ্গ তাম ফেলে মত
1: টিবিএসসি কে লাইক ব্রড কোয়েশন বেশি খাইতা বাট এসিআরটি কে শর্ট কোয়েশন বেশি মানে সিলেবাস কম খাইবে আগে মানে কয়েকটা পার্ট বাদ রেখে নিবা তো আগা সু চেক খাই দিয়ে হবেন মানে খাই গাইন তো কম উনি থাঙ্গাই নি সব তো
0: আচ্ছা এক টিবিএস কে
1: মানে বেশি
0: কোয়েশন কত কত মানে নাম্বারস কত ভাগে খাই যাবো কব সিবিএসসি কে
1: কম
0: দরকার অবহায় অঙ্গনে উলব তাও নাই যে বরক তারপরে নাই ফেলং তরব মারিও কাইমানিয়া স্কুল সিম্বন কুড়ি নম্বর রে যাগো ব আশি নি সিমে শুই নাই মানে মানে বসুক চোদ্দ নম্বর এনকা চৌত্রিশ 34 কে বাসং থাং আবন পড়িও বাসং ইয়া আবন ভাবে 뭐 다음 거 이쪽도 넘어갈까리 미안 수이네. 그럼 다음 원서가 뭔데네.
1: 아니 뭐 대만에

0: να αποπρίνω στην Αγιά, που μπορούν οι κακά.
1: Αν είμαι ούτε μάλλον πόρια όγκανα.
0: Πόρια όγκανα, αν πάει είναι Μακάο. Αν και πω, ας είναι τότε, σου είπω να μας κάνει μία από το χώνα κόμπια. Και πω πριν σου είπω.
1: Σπάστο μάλλον, πάξ μας ρίου πρόμ. Μάνε πάξα τώρα να πάσουν μία πάνω, πάει μάξ το κόμμα, και πω να πάνω πάσ καίρι.
0: Α, τα πούτε όπον το γκρέσ μάξ το νομίζα κόμμα. Even if you have a board, you can see grass bug. You can see grass bug.
1: Ani mote mana ebrong pore interest kri mana futures ni bagi once kya brong mana kakau tak se hetong heke no mana tong thog nai ne but future ni bagi once kya tar pore fast mobile ni bodu stongo ta brong internet or like mana game rock mana video stock ke mana onek kamong ma tong mana insta ok ne je aro beshi brong mana entertainment ni kakau ta brong ke পড়াশোনার বাদরে মানে আপনার বেশি নাই ওটা
0: মোবাইল তো বস ভাইয়া আনো নাই বরং নাই খাচ্ছে কোথায় যাক বলে না
1: মোবাইল খুব দুস খাই হাইয়া মানে টাইম টু টাইম ইউজ খাই কে চাও তা
0: মোবাইল তো ব্লাই কাহাম মানে নোংবুড়ো থাকে বুড়ো থাঙ্গিয়া আবহাওয়া নুন লামা নাই তো কিমান নাই বা পকি থাকে নুন আরো ডাইরি হাইকে শুই থাকা নারিক মানো সবাই ব্যাং থাকা না থাকা নাইমানো নুন বা নুন সিয়ামনে বিভিন্ন সিয়ামনে নুন সিমানো থাংমানো নুকমানো অবহায় কমা তো মানে খবর নাইমানো বা সামুর খাইমানো
1: হাই সেকেন্ডারি আব মানে মোবাইল হেল্প খাই এই তাও যে তো চ্যাট জিপিটি রং এআই এনকে আরো অনেক অ্যানসার চুনকারি মানো এনকে চুন ফ্রি কোর্সেস রং খাই অনলাইন কোর্স রং মোবাইল মানে নষ্ট খাই যে হেল্প খাই
0: গ্রামাটিক্যাল কমা বা ম্যাথস নি বিভিন্ন সল্ভ খাই মানো অবহাই তো
1: ভিডিও তো
0: কেউ হামি আপসিং থাকলে হামি আমি থাকবো বা
1: অনেক সময় চুন যেমন টিচার নার মি আঙ্গো ইউটিউব রোগ ফ্রি কোর্স মানে চুন নাম অ্যান্সার রব
0: ইনকা চুন তো সিলেখা বা যে এনসিআরটি নি বিশৃঙ্গ যে সিবিএসসি প্যাটার্ন বা এখানে টিবিএসসি প্যাটার্নও সে লেখা তাবুন চিনি শিখলা সালাইনে কবর শিল সিলাইখা তাবুলে তাই হাইনে হাইনে নি ফাইসিং ফাইসি আনো নুং তো সাকা যে নুং মানে সামুবু কিসা পিসা সুরুংখা আবার তামুবু নুং সুরুংখা নে তাবো তাম তামুং নুং সুরুংখা
1: তাং সুরুং মানে গিটার কে আবো পুরা কোর্স কমপ্লিট খাই যা তারপরে পিয়ানো হে থ্রি ফোর মান্থস হাই আবার আবো খাই মিয়া কারণ এমএসসি নি লাস্ট ইয়ার তো
0: কিছুমান সুরুং খাই বলে মানে গিটার নি ফাইসিং ফাই আনো কে মানে গিটার তামো তামো রাগ বা তাল তং বা বাহাইকে বড় সুরুং খাই জানায় বা সুরুং খাই তামো নেব সিরাম
1: গিটার ও খে মানে স্কেল হিন অফ না
0: আচ্ছা
1: স্কেলস 12টা স্কেল তং
0: মানে 12টা স্কেল তং
1: আচ্ছা কি আর মেজর তং মাইনর তং ও এটা মানে তারপরে গিটার নি 6টা স্ট্রিং তং যেমন নরমাল যেব গিটার
0: চুন অলক পাইথা কাছে কিসা খানা মুসুম গিটার নুন তামি খানা খাদ খাদা নাই আবুনে অলকে পিয়ানো পিয়ানো লো তামো তামো খাই সুরুং জানে বা তামো
1: পিয়ানো সেম মানে সেম স্কেল নো তঙ্গো রুপস রঙ্গো কিন্তু আমাকে মানে বুট মানে কিসা মানে উঙ্গো ইয়াত বাবা কিস কিস দা ওয়াও কে স্ট্রিং কে কিস আসলে ডিফারেন্স দে সাউন্ড ডিফারেন্স
0: আচ্ছা আচ্ছা এগা চুং আগে তো নুন মানে পিয়ানো কা কথরমা নক যাকো
1: এ
0: এগা তাও অবহাই দঙ্গ না সিকো নুন থাকা
1: পিয়ানো মিন্স তা তো কিবোর্ড ও পিয়ানো তা মানে মানে কিবোর্ড
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: আর কি পিয়ানো নে সাউন্ড রেকর্ড তো
0: তো মানে ইলেকট্রনিক আবজন
1: এ তা সিকো নুন মঙ্গি

0: নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের খেতে খামারে অনুষ্ঠান। আজকের খেতে খামারে অনুষ্ঠানে শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আজকের আলোচনার বিষয় আগাম শীতকালীন ফসল চাষের জন্য বীজতলা কীভাবে তৈরি করবেন, আর এ নিয়ে বলার জন্য এবং আপনাদের সমস্ত রকম প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জুলাইবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক শ্রীধাম দাস। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545 এ নম্বরে। নমস্কার শ্রীধাম বাবু।
1: নমস্কার,
0: খেতে খামারে অনুষ্ঠানে আপনাকে স্বাগত। যেহেতু আজকের আলোচনার বিষয় আগাম শীতকালীন ফসল চাষের জন্য বীজতলা তৈরি, আমাদের কৃষক ভাই বোন কীভাবে করবেন, তো আপনার কাছ থেকে প্রথমে জানবো আমাদের কৃষক ভাই বোন যে আগামী যে শীতকালীন যে বিভিন্ন ধরনের চাষ করবেন, প্রথমত বর্তমান সময় থেকে কি কি ধরনের সবজি চাষ শুরু করতে পারেন?
1: ধন্যবাদ আপনাকে। তো আমি সমস্ত কৃষক ভাইদেরকে অনেকদিন পর আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের লাইভ অনুষ্ঠানে আমি আবার এসেছি। আপনারা এখন যে সময়টা চলছে, এখন সময় সময় বৃষ্টিপাত হচ্ছে, আশ্বিন মাসটাও বৃষ্টিপাত হতে পারে, তো আপনারা যদি এখন থেকে বীজতলা তৈরি করতে না পারেন তাহলে আগাম যে সবজি উঠবে আমাদের শীতের মরশুমে সেই সবজিটা আপনারা কিন্তু সঠিক সময়তে আপনারা তুলতে পারবেন না, যার কারণে আপনাদের বাজার মূল্য হয়তো বা কমে যেতে পারে। তো এই কারণে এটাই হচ্ছে এখন একটা মোক্ষম সময় যেটাতে আপনি বীজতলা তৈরি করে চারা আপনি তৈরি করে নিতে পারেন। অনেক কৃষক ভাই আছেন যে ওনারা অ্যাডভান্স অলরেডি বীজতলা তৈরি করে সেখানে নার্সারি বেড বা চারা তৈরি করে নিয়েছেন।
0: আচ্ছা,
1: তো এখন যারা করেননি, যাদের জমি এখনো খালি হয়নি, অনেকে আছেন আপনারা আমন ধান কেটে তারপরে সেখানে সবজি চাষ করবেন, আবার অনেক কৃষক ভাই আছেন যারা আগাম আমন ধান করে নিয়েছেন, ধান এখন প্রায় 15-20 দিন পর আপনারা ধান কেটে নেবেন, ওনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই সময়টাকে, এখন যে সময়টা, এটাকে আপনারা উপযুক্ত সময় মনে করে আপনারা বীজতলাটা তৈরি করে নিন। সেই বীজতলাতে যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন আপনারা যেদিন বৃষ্টি থাকবে না সেই সময়কে নির্বাচন করে সেই সময়তে আপনারা জমির আগাছা, তারপরে জমির আশপাশে বন জঙ্গল পরিষ্কার করা এবং আপনাদের জমির কাঁচা কাটা এবং একটা চাষ দিয়ে সেখানে জৈব সার প্রয়োগ করা, এগুলি আপনারা করে নিন, এবং যখন আপনি রৌদ্র পাবেন তখনই সেই মাটিটাকে জৈব সারের সাথে ভালো করে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে সেটাকে উপযুক্ত করে, বীজ বসানোর জন্য উপযুক্ত করে আপনারা সেখানে যদি সম্ভব হয় আপনারা সেটাকে বৃষ্টির কথা মাথায় রেখে আপনারা পলিথিন টানেল হাউস করে নিতে পারেন, সেটা বাঁশ দিয়েও করতে পারেন, তারপরে লোয়ার রড দিয়েও করতে পারেন, অথবা যে প্লাস্টিকের কোনো পাইপ দিয়েও আপনারা সেটা করে নিতে পারেন। প্লাস্টিকের টানেল বলতে যেটা আমরা বুঝাই যে উপর দিক থেকে কিছুটা সানলাইট আমরা সেটা চারাতে পৌঁছাবে, কিন্তু বৃষ্টির জলটা চারার বা বীজে পৌঁছাবে না, বীজতলাতে লাগবে না, সেরকম উপযুক্ত বীজতলা আপনাকে তৈরি করতে হবে, যাতে নাকি বৃষ্টিতে হঠাৎ 2-3 দিন 4 দিন যাতে বৃষ্টি লেগে থাকলেও বীজতলার বীজ মানে চারাগুলো যাতে নষ্ট না হয়।
0: আচ্ছা,
1: সেই কারণে আপনাকে প্লাস্টিক টানেল তৈরি করে, পলিথিনের টানেল তৈরি করে সেই টানেলের ভিতরে আপনাকে যদি চারাটা আপনি তৈরি করতে পারেন, পলি হাউস আমরা মিনি বা ছোট পলি হাউস বলতে পারি এটাকে, সেটাকে আপনি ব্যবহার করলে পরেই আপনার চারাটা সুরক্ষিত থাকবে এবং সুস্থ সবল অবস্থায় আপনি কিন্তু তুলতে পারবেন।
0: আচ্ছা, এই যে পলি হাউস তৈরি করার জন্য ওনারা যে বিভিন্ন ধরনের সরঞ্জাম সামগ্রীগুলো কোথায় পাবেন?
1: সেটা পলিথিন আপনি বাজারে কিনতে পারেন, বিভিন্ন থিকনেসের পলিথিন আছে, 50 মাইক্রন, 100 মাইক্রন, 75 মাইক্রন, 200 মাইক্রন, 150 মাইক্রন। যে পলিথিনগুলো আপনি নির্বাচন করবেন সেই পলিথিনগুলি দিয়ে, যাতে আমরা 150 থেকে 200 মাইক্রনের পলিথিনের কথা, ইউভি ফিল্ম যেগুলি আছে সেগুলির কথা আমরা বলে থাকি,
0: মানে যেমন সূর্যের আলো,
1: হ্যাঁ, সূর্যের আলো যাতে পেনিট্রেট হয়, মানে চারাতে যাতে যায়, সেগুলি দিয়ে আপনি চারাটা তৈরি করলে সবচেয়ে ভালো হবে, কারণ সেখানে সূর্যের আলো কিছুটা পৌঁছাবে এবং আপনি যতটুকু দরকার গাছ ততটুকু নেবে এবং বৃষ্টি থেকে আপনাকে সুরক্ষা প্রদান করবে। না হলে আপনাকে কি হবে, আপনার বারবার আপনার বৃষ্টি আসবে, বীজগুলো চারাগুলো ভিজে যাবে এবং সেখানে আপনার চারা বা এবং বীজ নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা যে সমস্ত সবজিগুলো এখন আগাম চাষ করব সেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা, তারপরে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, হ্যাঁ, ক্যাপসিকাম,
0: কারণ ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম এগুলো চারা খুব সেনসিটিভ, একদম অল্প বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা
1: থাকে বেশি। টমেটো চারা এগুলো তৈরি করতে হলে আপনাকে অবশ্যই পলি হাউসের ভিতরে,
0: মানে বর্তমান সময় করতে গেলে
1: ছোট পলি হাউস, আপনার যতটুকু নার্সারি বেড বা আপনার যতটুকু চারা দরকার সেইভাবে আপনি সেটাকে তৈরি করে নিতে পারেন। আর প্রয়োজনে আপনি এই সিজনে একটু উইপোকার আক্রমণ হতে পারে, তো সেটার জন্য আপনি যদি মনে করেন যে না আমি অর্গানিক চাষ করব, এখানে কোনো ধরনের ভবিষ্যতে আমি এই ফসলগুলোতে আমি কোন ধরনের কেমিক্যাল সার ওষুধ প্রয়োগ করব না, তাহলে আপনি সেখানে নিমখুল দিয়েও আপনি কিন্তু বিস্তলাটা রেডি করতে পারেন গোবর সারের পাশাপাশি। আর সেখানে তাহলে কি হবে, উইপোকার আক্রমণটা একটু কম হবে। আরেকটা জিনিস, যদি আপনি কেমিক্যাল ওষুধ প্রয়োগ করে করতে চান, তাহলে আপনি সেটার জন্য উইপোকা বা পিঁপড়ের জন্য আপনি ক্লোরোপাইরিফস একটা ওষুধ আছে, ওইটা দিয়ে আপনি আগে মাটিটাকে ট্রিটমেন্ট করে নেবেন। আর অবশ্যই বীজটাকে আমি বলবো যে বীজ আপনি বসানোর আগে, বীজতলাতে ছড়ানোর আগে আপনি অবশ্যই বেবিস্টিন দিয়ে এটাকে শোধন করে নেবেন। বীজটাকে শোধন করে নিলে আপনার যে পচা রোগগুলো যেটা হয় বীজতলাতে যেটা হয় এবং বীজতলার পরে যেটা মূল জমিতে নেওয়ার পর চারাগুলো যেভাবে নষ্ট হতে, গোড়া পচা রোগ দেখা দেয় বা বিভিন্ন ধরনের, এগুলো অনেকটাই কম হবে বা হবে না। তারপর আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখনকার চারা তৈরি করা যেহেতু আশ্বিন মাস পর্যন্ত একটু চ্যালেঞ্জিং, তো সেটার কথা মাথায় রেখে আপনাকে সমস্ত জিনিসগুলো আপনাকে কিন্তু আগে প্রস্তুত রেখেই তারপরে আপনি বীজতলাটা ফেলতে হবে। তবে আমি বলবো যাদের জমি অ্যাভেলেবেল হবে 15 থেকে 20 দিন পর, যে আমি 20 দিন পর মূল জমিটা তৈরি করতে পারবো, তারাই এখন একমাত্র চারাটা বসাবেন, বীজতলাটা তৈরি করবেন।
0: আচ্ছা,
1: আর যারা আমন ধান হারভেস্ট করবেন, করে তারপরে সবজি চাষ করবেন, তারা এখন আপাতত বীজতলার কথা চিন্তা ভাবনা না করে আপনারা আরো 15 দিন পরে সেটা করতে পারেন। আপনার হিসাব করতে হবে আপনার মূল, মানে নার্সারি বেড তৈরি করার পূর্বে 15 থেকে 20 দিনের চারা আমরা লাগাবো। অনেকে বয়স করে চারাটা লাগান, অনেকে যদি আপনি যদি একটা ফুলকপি 70 দিন 75 দিনে যদি আমাদের ফুলটা হারভেস্ট করা হয়, সেখানে যদি আমি বীজতলাতেই চারাটা যদি 20-25 দিন রেখে দিই, তাহলে কিন্তু এটা অনেকটা সময় সে বীজতলাতে কেটে দেবে, আপনাকে মূল জমিতে নেওয়ার পর আপনার সেটার সাইজ এবং যতটুকু প্রোডাকশন ক্যাপাসিটি ওই ভ্যারাইটিটার, ওই জাতটার, অতটুকু আপনাকে কিন্তু ওই দেবে না।
0: ঠিক তাই।
1: সুতরাং আপনি 15 থেকে 20 দিনের বেশি নার্সারি বেডে চারা রাখার দরকার নেই।
0: আচ্ছা,
1: 15 থেকে 20 দিনের পর আপনি যাতে ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন, মূল জমিতে নিতে পারেন, সেটার কথা মাথায় রেখে আপনি বিস্তারের কথা ভাববেন ক্যালকুলেশন করে।
0: তো শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় আগাম শীতকালীন ফসল চাষের জন্য বীজতলা কীভাবে তৈরি করবেন। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545 এই নম্বরে।
1: তো এই কারণে আমি সব কৃষক ভাইদেরকে বলতাম যে সবজি যেহেতু একটা খুবই প্রয়োজনীয় জিনিস আমাদের ঘর গৃহস্থলের জন্য, সবাই কিন্তু সবজি চাষের সাথে যুক্ত নয়, কিন্তু সবজি সবার প্রয়োজন হয়,
0: একদম।
1: তো সেই কারণে সবজি শুধুমাত্র যে একটা কাজে ব্যবহার হচ্ছে, যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা খাওয়ার পারপাসে ব্যবহার করছি তা না, বিভিন্ন অনুষ্ঠানের জন্য সবজি হঠাৎ প্রয়োজন হয়ে পড়ে। তো আগাম এখন বাজারে কিন্তু সবজির অনেক দাম, কারণ বর্ষার কারণে সব জমিতে সব জায়গাতে সব ধরনের সবজি হয় না। তো যে সমস্ত কৃষক ভাইরা যে মনে করেন যে না আমি একক পরিমাণ জমি থেকে বা এককানি জমি থেকে আমি সর্বোচ্চ পরিমাণ আমি সবজি বিক্রি করে আয় করব, তাহলে কিন্তু এটাই মোক্ষম সময় যে আপনি আগাম সবজিটা চাষ করুন এবং আগাম সেটাকে বাজারজাত করুন।
0: বাজারে কিন্তু আমরা এখনো মূলা কিন্তু পেয়ে যাচ্ছি।
1: হ্যাঁ, পেয়ে যাচ্ছি। তাহলে ভবন মূলাটা কখন ওরা
0: চাষ শুরু করেছেন
1: তাহলে মার্কেটে দেখে এখন এক চারটা মূলা, খালি যে মূলা আমরা বলি এটার দাম কত, এখন কমে 25-30 টাকা,
0: 30-40 টাকা
1: এরকম বিক্রি হচ্ছে।
0: আর যখন
1: কিন্তু সিজন আসলে 5-10 টাকায় বিক্রি হবে, তখন কিন্তু আপনার সেই মুনাফা আসবে না। তো যারা জমি মূল জমি অ্যাভেলেবেল যাদের, আমি ওই সমস্ত কৃষকদেরকে বলবো আপনারা কিন্তু এর বেশি এখন আর দেরি করবো না, এখনই আপনারা নিচতলা তৈরি করে নিন। বহু কৃষক আছেন আরো বহু আগে বেগুনের চারা তৈরি করে নিয়েছেন, অলরেডি বেগুন
0: ঠিক
1: খেতে লাগিয়ে দিয়েছেন, ঠিক আছে, কৃষকরা অনেকে কিন্তু বেগুন অলরেডি খেতে লাগিয়ে দিয়েছেন, লঙ্কা অলরেডি খেতে লাগিয়ে দিয়েছেন, ঠিক আছে। তো এখন যারা প্রস্তুতি নেবেন বা এখন যারা পরিকল্পনা করবেন, এখনো ওনাদের জন্য আর্লি সিজন বা আগাম সিজন ধরা এখনো সম্ভব, এখনো সেটা দেরি হয়ে যায়নি। আমি যদি এখন যদি বীজতলা তৈরি করি, 20 দিন পর যদি আমি সেই চারাটাকে যদি মূল জমিতে নিয়ে যাই, তাহলে আমার আর 1.5 মাস পর সেই সবজিটা আমি বাজারজাত করতে পারবো, তাহলে পাকা 2 মাস। 2 মাস হলে এখন আমার চলছে ভাদ্র মাস, আশ্বিন কার্তিক, কার্তিক মাসে অথবা কার্তিক মাসের 15 তারিখ আমরা কিন্তু সবজিটা বাজারজাত করতে পারি। হ্যাঁ, তো এই জায়গাতে হিসাবটা আমার কিন্তু ক্যালেন্ডারটা সেরকম থাকতে হবে যে আমি কখন বাজারজাত করব,
0: ঠিক তাই,
1: আর আমার জমিটাকে আমি কিভাবে ব্যবহার করব, হ্যাঁ, কখন লাগাবো সেটার উপর নির্ভর করে। আর দুইটা জিনিস এখন আবার চলছে, যেটা হচ্ছে কেউ কেউ কৃষক ভাইদের কেমিক্যাল দিয়ে সার ওষুধ দিয়ে চাষবাস করছেন, আবার আমরা এবং সরকার দপ্তর আমরা চাইছি কেমিক্যাল সার ওষুধ পরিত্যক্ত করে শুধুমাত্র জৈব পদ্ধতিতে যাতে সবজিগুলো চাষ করা হয়। কেননা সবজিতে যদি অধিক পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হয় সেই সমস্ত।
0: হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, কি জানতে চান আপনি একটু বলুন। হ্যাঁ, না এখন তো জলের ব্যবস্থা যে না সেটার জন্য দেখেন, এখন পর্যন্ত তো মনে করেন আশ্বিন মাস পর্যন্ত, আপনি শুনতে থাকুন আমি বলছি, হ্যাঁ আপনি শুনতে থাকুন আমি বলছি, আপনার আশ্বিন মাস পর্যন্ত যে বৃষ্টি হবে এটার জন্য আপনার সেচের প্রয়োজন হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার পাশে পঞ্চায়েত আছে, জলের মেশিন যদি নষ্ট হয়ে থাকে সেটা পঞ্চায়েত মারফত আপনি মাইনর ইরিগেশন ডিপার্টমেন্ট, হ্যাঁ এমআই দপ্তরে এলআই ডিপার্টমেন্ট আছে ওদের কাছে আপনারা সেটা পঞ্চায়েতের মাধ্যমে আপনারা জানাবেন, তাহলে ওনারা সেই মেশিনটার কি সমস্যা আছে সেটা অবশ্যই দেখবে। আর না করে না বললে তো হবে না, আপনি পঞ্চায়েতের কাছে যান, প্রধানকে জানান, এটা অভিযোগ আমাদের কাছে, আমাদের এই প্রোগ্রামে বললে হবে না, আপনাকে যেটা সম্ভাব্য রাস্তা আছে সেটা আমি বলে দিলাম, পঞ্চায়েতে যান, পঞ্চায়েতের প্রধানের সাথে কথা বলে আপনি এমআই ডিপার্টমেন্টের সাথে কথা বলেন। আর আশ্বিন মাস পর্যন্ত আপনার আমাদের এখানে বৃষ্টি হয়, এখন এই মুহূর্তে আপনার সেচের কোনো প্রয়োজন নেই আগামী 1.5 মাস। তাহলে সেটা আপনি সময় আছে এখনো যথেষ্ট, আপনি সেটা ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলেন।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আপনার অন্য বিষয়, আমাদের আজকের বিষয় শীতকালীন সবজি চাষ নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের আজকের বিষয় শীতকালীন সবজি চাষ নিয়ে, ঠিক আছে? ঠিক আছে, ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি।
1: তো তো এখানে আমরা যেটা আলোচনা করছিলাম যে যারা চারা বসিয়ে নিয়েছেন, এখন ওনারা যদি সেই চারাকে যদি এক মাস অথবা তার চেয়ে বেশি বয়স করে লাগান, তাহলে আমি বলেছি ওনারা কিন্তু সেটা আশানুরূপ ফলন পাবেন না। আর এটা বলছি যে যে এখন যারা জৈব পদ্ধতিতে সবজি চাষ করেন, আমি বলবো তাদেরকে প্রমোট করা উচিত এবং তাদেরকে উৎসাহিত করা উচিত, যাতে নাকি ওনারা জৈব সার এবং জৈব ওষুধ প্রয়োগ করে সবজিটা চাষ করেন। কারণ আমাদের সমাজে যে সমস্ত রোগ ব্যাধি হচ্ছে সেটা সবজির থেকে হচ্ছে বেশিরভাগই আমরা, কারণ সবচেয়ে কড়া ওষুধ প্রয়োগ করে আমরা সময় না যেতেই আমরা বাজারজাত করছি সে সমস্ত ফসলগুলো। তো এটাকে যাতে নাকি জৈব পদ্ধতিতে কেমিক্যাল সার ওষুধ কম প্রয়োগ করে যদি আমরা চাষ করতে পারি, এবং সেই দিকে আমরা কৃষকদেরকে উৎসাহিত করা উচিত। আর কেমিক্যাল দিয়ে যারা চাষ করছেন, যাতে অ্যাটলিস্ট 30 দিন থেকে 45 দিন ওষুধ দেওয়ার পর তারপরে যাতে সেটাকে বাজারজাত করা হয়, তার আগে যাতে সবজিগুলোকে বাজারজাত করা না হয়। কারণ আমাদের কৃষকদেরও একটা দায়িত্ব থাকে যে সমাজে যে সমস্ত কঠিন কঠিন রোগ ব্যাধিগুলো হচ্ছে, এটার জন্য কিন্তু বেপরোয়া কৃষি কীটনাশক
0: একদম
1: ব্যবহার একটা কারণ। আপনি বিশেষজ্ঞের পরামর্শ ব্যতিরেকে আপনি নিজের থেকে কোনো ধরনের ওষুধ প্রয়োগ করতে যাবেন না, কৃষিকর্মীদের সাথে পরামর্শ করেই আপনি প্রয়োজন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ওষুধ প্রয়োগ করবেন, নতুবা আপনি করবেন না। আর কেমিক্যাল সার না ওষুধ না দিয়েও সেটা জৈব অনেক সার ওষুধ বাজারে এখন বেরিয়ে গেছে, দপ্তরে অ্যাভেলেবেল আছে, কৃষি দপ্তরের অফিসগুলোতে অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত জৈব সার এবং ওষুধগুলো অত্যন্ত গুণমান সম্পন্ন, সেগুলোকে ব্যবহার করেও আপনি কিন্তু সবজি চাষ করতে পারবেন। তো যারা এই সিজনে আগাম সবজি চাষ করবেন, আমি ওনাদের উদ্দেশ্যে এই বার্তাটা দিতে চাই যে আপনারা কেমিক্যাল সার ওষুধ প্রয়োগ কম করে আপনারা জৈব সার ওষুধ প্রয়োগ করে সেগুলো দিয়েই আপনারা চাষবাস করতে চেষ্টা করুন। আগামী দিনে আমরা প্রাকৃতিক কৃষি নামে একটা চালু হয়েছে আমাদের অলরেডি স্টেটে, অলরেডি আমরা কাজ চলছে, আমরা কাজ করছি সব পঞ্চায়েতগুলিতে, আমরা কৃষকদেরকে বোঝাচ্ছি যে প্রাকৃতিক পদ্ধতিতেও আমরা কিন্তু সবজি এবং ফসলের চাষ করতে পারি, যেটার গুণগত মান খাদ্যগুণ অনেক গুণ ভালো থাকে, এবং সেটা বাজারজাত করলে আপনি যদি দেখবেন সেটা কেমিক্যাল সার ওষুধ দিয়ে যেগুলি তৈরি করা সেগুলির থেকে অনেক বেশি দাম আপনি পেতে পারেন। আপনি যদি বলেন যে এটাতে কোনো কেমিক্যাল সার ওষুধ নেই, তাহলে কিন্তু বহু লোক আছে এটাকে উপযুক্ত মূল্য দিয়ে আপনার থেকে কিনে নেবে।
0: একদম একদম।
1: হ্যাঁ, তো আমি কৃষক ভাইদেরকে এটাই বলবো যে কেমিক্যাল সার ওষুধের থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিন, কেননা আগামী দিনে কিন্তু কেমিক্যাল সার ধীরে ধীরে ধীরে ধীরে বেশি একটা মার্কেটে পাবেন না।
0: হ্যাঁ,
1: সেটা আস্তে আস্তে কমে যাবে, সেটাতে যেমন খরচাও বেশি হয়, সমাজে পরিবেশ নষ্ট হচ্ছে, মানুষ মানব স্বাস্থ্য নষ্ট হচ্ছে, আপনার পরিবারও সেটা আপনার আপনিও তো খাচ্ছেন বা আপনি ওষুধ প্রয়োগ করছেন, তো ওষুধ যে প্রয়োগ করছেন সেটা আপনার শরীরে কিন্তু ইনডাইরেক্টলি সেটার এফেক্ট পড়ছে, সেটা আপনার পরিবারে যদি সবজিটা খায় সেটার প্রভাব আপনি পড়ছেন। আর আপনি যদি বলেন না আমি তো খাবো না, আমি বাজারে বিক্রি করব, তাহলে সেই বাজারে যেই যে লোকরা অজান্তে নিয়ে সেগুলিকে খাচ্ছে, তাহলে কিন্তু ওনাদের পরিবারে ধীরে ধীরে কঠিন থেকে কঠিনত রোগগুলি হচ্ছে। একটা একবার যদি কঠিন রোগ হয়ে যায় সেটার পিছনে চিকিৎসা করতে গিয়ে দেখা গেছে যে সবজি চাষ করে যত টাকা, যত সব বছরে যত টাকা আয় হয়েছে তার চেয়ে বেশি খরচা হয়ে গেছে।
0: ঠিক
1: তো আমি এই কারণে কৃষক ভাইদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা যতটুক সম্ভব কেমিক্যাল সার ওষুধ থেকে দূরে সরে আসুন। প্রাকৃতিক পদ্ধতি আছে, অর্গানিক পদ্ধতি আছে, আপনি অর্গানিক সার ওষুধ দিয়েও করতে পারেন, অথবা প্রাকৃতিক সার ওষুধও এখন আপনি বাড়িতে তৈরি করে, আগে আগের দিনে যেভাবে আমরা চাষাবাদ করেছিল যখন সার ওষুধ আবিষ্কার হয়নি, তখনও তো আমাদের কৃষকরা চাষবাস করেছেন, সেগুলো দিয়ে আপনি চাষবাস করে দেখুন, ফলন প্রথমে হয়তো একটু আপনার কাছে কম মনে হবে, কিন্তু ধীরে ধীরে এগুলো মাটি যখন আসতে ঠিক হয়ে আসবে, মাটিরও কতগুলো জৈব জীবাণু অনেক কিছু ব্যাপার আছে, এক দুই বছর পরে কিন্তু সেটা সঠিক হয়ে যায় এবং আপনার উৎপাদন কোনো অংশে কমবে না।
0: ঠিক তাই।
1: তো এই কারণে আমি কৃষকদেরকে,
0: হ্যালো নমস্কার, কে বলছেন?
1: মাধবনগর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি শুনুন, আপনি ইউরিয়া আপনি হঠাৎ বন্ধ করতে পারবেন না হয়তো, এটা ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে এটা বন্ধ করে আপনি যদি জৈব সার বেশি পরিমাণে আপনি নিজের বাড়িতে তৈরি করেন, সেটা দিয়ে যদি কেমিক্যাল থেকে আপনি যদি একদম টোটালি সরে যান, দুই থেকে তিন বছর পর আপনার মাটিটা অটোমেটিক উর্বর হয়ে যায়। আপনি দেখুন, আজ থেকে বিশ তিরিশ বছর আগে আমাদের বাড়িঘরগুলোতে যেই পরিমাণে সবজি আপনারা উৎপাদন করেছেন, কোনো সার ওষুধ লাগেনি, তখনও যেই পরিমাণ সবজি উৎপাদন হয়েছে সেটা কিন্তু এখন থেকে এখনকার উৎপাদন থেকে কোনো অংশে কম না, কিন্তু তখন তো কোনো সার ওষুধ দেওয়া হয়নি। হ্যাঁ ঠিক আছে না, তাহলে তখন কিভাবে হয়েছে? তখন হয়েছে যে বাড়িতে প্রচুর পরিমাণে গরু ছাগল হাঁস মোরগ এগুলো আপনারা পালন করেছেন, এগুলির যে জৈব পদার্থগুলি, যে ওয়েস্ট মানে গোবর চনা এগুলো সব মাটিতে সারা বাড়িতে ছড়িয়ে যেত, ওইখানে একটা জৈব জীবাণুগুলি তৈরি হতো, গাছের খাদ্য তৈরি হতো, এবং অটোমেটিক এখানে যখন আপনি বীজটা লাগাতেন এটা অটোমেটিক অনেক বেশি ফলন দিত। হ্যাঁ, তো তখন কিভাবে সম্ভব হয়েছে? তো এটার কারণ হচ্ছে যে আমরা নিজেরাই মাটিটার স্বাস্থ্যটাকে নষ্ট করে দিয়েছি। তো আপনি যদি এখন কেমিক্যাল সার ওষুধ না দিয়ে দুই থেকে তিন বছর মাটিটাকে একটু মানে পরিচর্যা করে, এটা অটোমেটিক আবার আগের জায়গাতে যাবে। আরেকটা জিনিস, আমরা গরু ছাগল পালা বন্ধ করে দিয়েছি, এখন আমাদের বাড়িতে গরু ছাগল নেই, তো সেই গোবর আর গোচনার যে কি গুণ সেটা সেটা তো আপনারা ভালো বুঝবেন।
2: আমি
1: তাহলে দেখেন সেটার টেস্ট আর সার ওষুধ দিয়ে তৈরি করার টেস্ট, দুইটার মধ্যে পার্থক্যটা আপনি কেমন বুঝছেন?
2: একেবারে
1: এটার এখন আমি ব্যক্তিগতভাবে বলবো যে সমস্ত কৃষক পরিবার অ্যাটলিস্ট একটা করে দেশি গরু আপনারা রাখেন, একটা করে দেশি গরু রাখেন, এটার গোচনাটা সংগ্রহ করেন, গোবরটা সংগ্রহ করেন, গোচনাটার কীভাবে কালেকশন করা যায় এবং এটাকে ওষুধের কাজে কীভাবে ব্যবহার করা যায় ওষুধ হিসাবে, সে সঙ্গে নিম পাতা ও সাদা পাতা অন্যান্য দিয়ে অনেক রকমের প্রাকৃতিক ওষুধ তৈরি করা যায়, এটা আপনি নিকটবর্তী কৃষিকর্মীর কাছে যোগাযোগ করুন যে প্রাকৃতিক কৃষি ফর্মুলাটা আমাকে দিন। একটা বই আছে, বইটা আপনি সংগ্রহ করুন, দেখবেন এখানে কোনো ধরনের কেমিক্যাল সার ওষুধের কথা লেখা নাই, সব কিছু প্রাকৃতিক পদ্ধতিতে আপনি চাষাবাদ করতে পারবেন। আর আপনি যদি সার ছাড়া ওষুধ ছাড়া তৈরি করে বাজারে নিয়ে যান, যদি বলেন যে এটাতে কোনো সার ওষুধ নেই, তাহলে কিন্তু দেখবেন বুদ্ধিজীবী লোকেরা এক নিমেষে আপনার থেকে কিনে নিয়ে গেছে। ঠিক আছে, আপনি এটার প্রতি বিশ্বাস থাকে আপনি নিকটবর্তী কৃষিকর্মীর কাছে গিয়ে বলেন যে প্রাকৃতিক কৃষির একটা বই আমাকে দেন।
0: দেখুন
1: কৃষকরা নিজেরাই জানে,
0: ঠিক তাই,
1: হ্যাঁ, যে আমরা আমরা কিন্তু সরে গেছি, আমরা গোপালন ছাগল পালন হাঁস মুরগি পালন এগুলো থেকে আমরা সরে গেছি,
0: এর মধ্যে
1: আমাদের সবার দরকার, কিন্তু আমরা গরু কেউ পালন।
0: আরেকটি বিষয় আছে এর মধ্যে হচ্ছে, যেমন আগে যেরকম ঘাস পাওয়া যেত সেরকম ঘাস হয়তো পাওয়া যায় না,
1: সেটা ঠিক আছে, আমি বললাম যে মানে আগেকার দিনে অজস্র খালি জমি পড়ে থাকতো, টিলা জমি পড়ে থাকতো, এখন টিলা জমিতে রাবার বাগান হয়ে গেছে, তারপরে খালি জমি এখন সবাই কিছু না কিছু করছে, কিন্তু একটা জিনিস হচ্ছে কি, আমি আগে দশটা গরু পাতাম, একটা তো রাখতে
0: রাখা যায়,
1: হ্যাঁ একটা তো রাখতে পারবো, একটা রাখতে হলে আমাকে দেশি গরু রাখতে হবে, দেশি গরুর গোচনা এবং গোবর এটা অত্যন্ত মাটির জন্য
0: খুবই উপকারী,
1: এবং মাটি একটা জিনিস যে এটা নিজে নিজে সেটা নিজেকে কিন্তু মডিফিকেশন করতে পারে, কারণ এখানে যদি আমি কেমিক্যাল দিতে দিতে সব বছর দিয়ে থাকি তাহলে কিন্তু এই বছর যদি আমি 10 কেজি ইউরিয়া দিই সামনের বছর এটা 12 কেজি লাগবে, তাহলে সে আমাকে আগের মতো ফলন দেবে। এরকম করতে ধীরে ধীরে ধীরে ধীরে সারের ডোজটা বাড়াতে লাগে। আর যদি আমি সার দেওয়া বন্ধ করে দিয়ে জৈব সার বা অন্যান্য প্রাকৃতিক সার ওষুধ দিয়ে চাষ করি তাহলে সেখানে কিন্তু মাটি নিজে থেকে এখানে অনেক জৈব উপকারী জৈব জীবাণু তৈরি করে নেয়, পরিবেশ তৈরি করে নেয়, সেখানে আর কোনো ধরনের সার তৈরি করা দরকার হয় না দেওয়ার দরকার হয় না, এবং পরিবেশে সেটা অটোমেটিক হয়ে যায় এবং সেখান থেকে যেটা পাবেন আপনি পিওর পাবেন। এবং আপনি যদি কিছু প্রাকৃতিক ওষুধ এখানে ট্রিটমেন্টের জন্য ব্যবহার করেন রোগ আক্রমণ বা পোকা আক্রমণ হলে, অথবা সার আছে জীবামৃত ঘন জীবামৃত, এগুলো প্রাকৃতিক কৃষিতে আমরা এখন কৃষকদেরকে শিখাচ্ছি। তো আমাদের জোলাই বাড়িতে আমরা 1000 কৃষককে আমরা এই 2 বছরের ট্রেনিং দিয়েছি প্রাকৃতিক কৃষির আন্ডারে, 1000 কৃষক। তো এরা এখন ওনারা এই প্রতিজনে 1.5 কানি 2 কানি করে আধা কানি করে জমিতে প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করছেন, এবং ওই জমিটাতে আর কোনো সময়ে উনি কিন্তু কেমিক্যাল সার ওষুধ প্রয়োগ করবেন না, কারণ এটাকে প্রাকৃতিক পদ্ধতিতে নিয়ে গেছেন মানে এটা প্রাকৃতিকই থাকবে। আর যদি আবার আপনি 2-3 বছর পর এটাতে কেমিক্যাল ব্যবহার করে দেন তাহলে কিন্তু এটা আর প্রাকৃতিক থাকবে না। তো আমি আগাম সবজি চাষি যারা আছেন বা সবজি চাষ যারাই করবেন আমি ওনাদেরকে বলবো আপনারা ধীরে ধীরে কেমিক্যাল সার ওষুধ থেকে সরে আসুন, এবং বীজতলাটা তৈরি থেকে শুরু করে একদম ফসল তোলা পর্যন্ত আপনারা প্রাকৃতিক পদ্ধতিটা অবলম্বন করে দেখুন, এবং দেখবেন আপনি যদি সেটা করতে পারেন তাহলে কিন্তু আপনার ফসলের মূল্য আপনাকে কোনো অংশে কম হবে না, উৎপাদন আমার কোনো অংশ কম হবে না। আর যে জমিটাতে একবার প্রাকৃতিক বা অর্গানিক চাষ শুরু করে দেবেন ভবিষ্যতে কোনোদিনও এটার মধ্যে আর কেমিক্যাল দেবেন না, তাহলে কিন্তু আপনি সেই উপকারিতাটা আর পাবেন না। তো যারা বীজতলা তৈরি করে নিয়েছেন আমি বলবো আপনারা ওই বীজতলা থেকে প্রাকৃতিক ওষুধ নিম পাতা দিয়ে তারপরে সাদা পাতা দিয়ে গৌচনা ব্যবহার করে এগুলোকে ট্রিটমেন্ট করার চেষ্টা করুন। এবং আমরা আগের দিনে দেখেছি যারা পুরানো কৃষক আছেন ওনারা জানেন কোনো সার ওষুধ ছাড়াও কিন্তু গাছকে সুস্থভাবে রাখা সম্ভব।
0: আচ্ছা
1: ঠিক আছে, তো এইটা আমি কৃষকদেরকে অনুরোধ করব। অনেক করেছেন, মানুষের রোগ ব্যাধিতে ভুগছে, একবার একটা রোগ হয়ে গেলে অনেক টাকা চলে যায়, যে টাকা
0: একটা সময় প্রয়োজন ছিল আমাদের অধিক উৎপাদনের জন্য, সে কারণে হয়তো আমরা রাসায়নিক সার ওষুধ ব্যবহার করেছিলাম।
1: তো সেটাতে তো মানুষের স্বাস্থ্য এখন দেখুন ঘরে ঘরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভুগছে,
0: ঠিক তাই,
1: হ্যাঁ চিকিৎসা হচ্ছে না,
0: হ্যাঁ উৎপাদন বাড়ছে টাকা বাড়ছে,
1: কিন্তু সে যে টাকা উৎপাদন করে উনি রোজগার করেছেন সেটা ট্রিটমেন্টে চলে যাচ্ছে, ট্রিটমেন্টও সে টাকা দিয়ে কভার হচ্ছে না,
0: ঠিক তাই।
1: হ্যাঁ, তো আমি বলবো যারাই সবজি চাষ করছেন, আগামী যারা সবজি করবেন, আমার কথাটা যারাই শুনছেন রেডিওতে, আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই বছর থেকে একটু অন্যভাবে সবজি চাষটা করুন, বীজতলা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। আর পলিথিন দিয়ে চাষ করার জন্য আমি এটা বলেছি বৃষ্টির কারণে, আর পলিথিন উপরে যদি না দেন তাহলে কিন্তু আপনি এই সময়তে বীজতলা তৈরি করতে পারবেন না, কারণ দেখবেন মাঝে মাঝে খুব হেভি শাওয়ার বৃষ্টিপাত হবে, তখন কিন্তু পুরাটাই আপনার ভেস্তে যাবে, আপনার পরিকল্পনা নষ্ট হয়ে যাবে,
0: কারণ বীজের অনেক দাম,
1: বীজের অনেক দাম। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি কয়বার বীজ তৈরি করবেন, বীজতলা তৈরি একবার আপনি করেছেন আবার আরেকটা বীজতলা তৈরি করতে আপনার 15 দিন চলে যাবে, তো 15 দিন যদি আপনি পিছনে চলে যান তাহলে কিন্তু আপনার সিজনটা পিছনে হয়ে যাবে, পিছিয়ে যাবে, তো আপনি বেশি কোনো কিছু লাভবান হবেন না, কারণ আপনি আর্লি সিজন যদি ধরতে না পারেন, আগাম সিজন ধরতে না পারে আপনি উৎপাদনের পয়সা পাবেন না, সেরকম মুনাফা আপনি দেখবেন না, দেখবেন আপনার খরচ আর আয় ব্যয় সমান হয়ে যাবে। তো আমি বলবো পরিকল্পনা করে যা করবেন নিখুঁত পরিকল্পনা করে করবেন, বীজতলাটা তৈরি করে সঙ্গে সঙ্গে কিছুদিন পর 5-7 দিন পর থেকে মূল জমি তৈরি করার কথা আপনাকে ভাবতে হবে। মূল জমিতে যদি ধান থাকে সেটাকে কাটতে হবে, চাষ দিয়ে সেটাকে শুকাতে হবে, আর যদি মূল জমি তৈরি অলরেডি কোনো ক্রপ না থাকে সেটাকে ইয়ে করে আপনার আগাছা নির্মূল করে সেটাকে চাষ দিয়ে আপনি জৈব সার দিয়ে রাখুন।
0: তো শ্রীধামবাবু, সময় বলে দিচ্ছে আমাদের আজকের মতো বিদায় নিতে, তো আপনি বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনদের আগাম শীতকালীন ফসল চাষের জন্য বীজতলা কীভাবে তৈরি করবেন এ নিয়ে বিস্তৃত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: তাহলে কৃষক ভাই বোনেরা, খেতে খামারে অনুষ্ঠানে আপনারা তো করছিলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান, আজকের বিষয় ছিল আগাম শীতকালীন ফসল চাষের জন্য বীজতলা কীভাবে তৈরি করবেন, আর এ নিয়ে আলোচনা করেছেন জোলাইবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস। তাহলে খেতে খামারের অনুষ্ঠান আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

এতক্ষণ পরিবেশিত হল অনুষ্ঠান খেতে খাওয়ানে। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 7:05 শুনবেন সারাগম, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানে মিয়াকি মলহর রাগে বাঁশুরি বাজিয়ে শোনাবেন পণ্ডিত হরিপ্রসাদ চুরাসিয়া। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সিআর ফর ভারত অনুষ্ঠানটি। এরপরে শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান। রাত 9 শুনবেন পাঁচ মিশালে নানা রাগের গানের অনুষ্ঠান। 9:30 শুনবেন সৌম্য গজল অনুষ্ঠানে, গজল পরিবেশন করবেন অনুরাধা পড়োয়াল এবং যশবন্ত সিং। 10:00 ভিভাপুরি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশনায় ঋতু গুহ। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোনিয়া। একটি ঘোষণা, আগামীকাল 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত এক মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান এর অংশ হিসেবে 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলছে আশীর্বাদ কা দিয়া অনুষ্ঠান। এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10:00 শান্তিবাজারে অনুষ্ঠিত হবে স্বচ্ছতা অভিযান। বেলা 2:30 বিলোনিয়া যোগমায়া কালীবাড়িতে হচ্ছে রক্তদান শিবির। আশীর্বাদ কা দিয়া এর মূল অনুষ্ঠানটি হবে সন্ধ্যা 6:30 বিলোনিয়া বিদ্যাপীঠ ময়দানে। রক্তদান শিবির এবং বিদ্যাপীঠ ময়দানে মূল অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়। আশীর্বাদ কা দিয়া অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা 6:00 দক্ষিণ ত্রিপুরা জেলার সব সরকারি ভবনে প্রদীপ প্রজ্বলন করা হবে। দক্ষিণ ত্রিপুরার মাননীয় জেলাশাসক এর অফিস থেকে সর্বসাধারণের অবগতির জন্য জানানো হয়েছে। ঘোষণাটি শুনলেন

আকাশবাণী মিলনীয় এখন শুনবেন সরগম শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানে মিয়াকে মলহার রাগে বাঁশরি বাজিয়ে শোনাবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া।

এতক্ষণ শুনলেন সারেগম শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে মিয়াকি মলহর রাগে বাঁশুরি বাজিয়ে শোনালেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরই পর্যায়ক্রমে কক্সবাজারস্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদের পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত চিয়ার ফর ভারত শীর্ষক অনুষ্ঠানটি।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 3,00,000 টাকা পর্যন্ত মূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট বা আরসিএমসি প্রয়োজন হবে না বলে সরকার জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে। এই প্রকল্পে ইতোমধ্যেই 30,00,000 সুবিধা প্রাপক নাম নথিভুক্ত করেছেন। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনা নিন্দা করেছে ভারত। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগ। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে আরো 51,00,000 কর্মচারী বাধ্যতামূলকভাবে ইপিএফওর আওতায় আসবেন।
1: पुराना जो कैप था वो सितंबर 2014 में एस्टैब्लिश हुआ था, तब से अब तक एवरेज जो सैलरी है वो काफी बढ़ी है, कॉस्ट ऑफ लिविंग बढ़ी है। आज एक रेगुलर सैलरीड एम्प्लॉय की एवरेज इनकम करीब करीब 23,000 रुपए पर मंथ है, जो कि पहले से करीब 2.5 गुना ज्यादा बढ़ी है। भारत सरकार का इस पे एस्टिमेटेड गवर्नमेंट एक्सपेंडिचर रहेगा अबाउट 11,339 करोड़ रुपीज एवरी ईयर।
0: 3,00,000 टाका पर्यंत मूल्येर पण्य रप्तानिर क्षेत्रे रेजिस्ट्रेशन कम मेम्बरशिप सर्टिफिकेट বা আরসিএমসি প্রয়োজন হবে না বলে সরকার জানিয়েছে। বাণিজ্য শিল্প মন্ত্রকের পক্ষ থেকে আজ জানানো হয়েছে যে নতুন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর আইনি জটিলতা কমাতে এবং ডাক ও কুরিয়ারের মতো মাধ্যমে রপ্তানি সহজ করতে এই ছাড়। তবে 3,00,000 টাকার উপরে চালান রপ্তানির ক্ষেত্রে এই সার্টিফিকেট আগের মতোই বাধ্যতামূলক থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। আজ কলকাতায় বিজেপির সেবা সংকল্প অভিযানের প্রাককালে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, দেশের প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বেড়ে 1,00,000 কোটি টাকা ছাড়িয়েছে। ভারত এখন 100টিরও বেশি দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। আগামীকাল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শ্রী সিং বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের 25 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য উদযাপনে বিজেপি 12টি কর্মসূচির মাধ্যমে সেবা সংকল্প অভিযান পালন করবে।
2: अभियान का मेन ऑब्जेक्टिव यह है कि जिस सेवा, जिस समर्पण और जिस निष्काम भाव से मोदी जी ने आजीवन काम किया है, उसी स्पिरिट के साथ हम उनके जीवन के माइल स्टोन्स को भी मनाएं। और सेवा संकल्प अभियान, मैं मानता हूं कि यह केवल एक कार्यक्रम नहीं है, बल्कि समाज के हर वर्ग को सेवा, सहयोग और जन भागीदारी से जोड़ने का हमारा यह फर्म कन्विक्शन है, एक दृढ़ संकल्प है।
0: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে। 2023 সালে সূচনা হয় প্রকল্পে ইতোমধ্যেই 30,00,000 সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 18টি ঐতিহ্যবাহী পেশায় যুক্ত কারিগর ও শিল্পীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, তাদের আধুনিক সরঞ্জাম, আর্থিক সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়া। কেন্দ্রীয় অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামীকাল কলকাতায় প্রকল্পের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হবে। বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে দেশের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা শিরোপা পেয়েছে দিল্লি। ইন্ডিয়া ইলেকট্রিক মোবিলিটি ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী দিল্লির পরপরই তালিকার শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, চণ্ডীগড় এবং গোয়া। নীতি আয়োগের এই দ্বিতীয় সংস্করণের সূচকটি আজ নতুন দিল্লিতে প্রকাশ করা হয়। এই অনুষ্ঠানে নীতি আয়োগের সদস্য রাজীব গৌবা বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন 2040 সালের মধ্যে দেশে বিক্রি হওয়া নতুন গাড়িগুলির মধ্যে অন্তত 40% হবে বৈদ্যুতিক। চলতি বছরের প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে। আগামী বছরের 7 থেকে 9 জানুয়ারি সম্মেলন আয়োজিত হবে বলে রাজ্যের পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ আজ কলকাতায় জানিয়েছেন। আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পর্যটন মন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছে রাজ্যকে নতুন করে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যের প্রতিটি জেলাভিত্তিক ডিজিটাল ম্যাপ তৈরি করা হচ্ছে, যেখানে কিউআর কোডের মাধ্যমে জেলার প্রতিটি ভ্রমণস্থলের পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যাবে। অনুষ্ঠানে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল যদুবীর সিং রাওয়াত বলেন, শুধুমাত্র কলকাতায় 135টি ঐতিহ্যশালী মিনার রয়েছে যেগুলি সংরক্ষণে অত্যাধুনিক রূপরেখা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার ও স্মারকগুলির ই নিলাম শুরু হচ্ছে আগামীকাল। আজ নতুন দিল্লিতে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সংবাদ মাধ্যমকে জানান, এবছর প্রায় 1500 সামগ্রী নিলামে রাখা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে চিত্রকর্ম, পোশাক, মূর্তি, প্রত্নবস্তু এবং হস্তশিল্প সামগ্রী। প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছানুসারে সংগৃহীত অর্থ গঙ্গা নদীর পরিচ্ছন্নতা ও প্রবাহ বজায় রাখার লক্ষ্যে নমামি গঙ্গে প্রকল্পে দান করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির ওপর কোনো হামলা ভারত বরদাস্ত করবে না। তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের কাছে মক্কা শহরের এক বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে, তাই এই ঘটনা অত্যন্ত চিন্তার বিষয়। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেছে ভারত। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজে ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি চার্জ অ্যাফেয়ার্সকে জরুরি তলব করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে ঘটায় সংঘর্ষে বড় ধরনের ক্ষতি না হলেও পাকিস্তানি বাহিনীর আচরণ 1991 সালের এপ্রিল মাসে দুদেশের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া ও সেনা চলাচল চুক্তিকে সরাসরি লঙ্ঘন করেছে। পাকিস্তান ভিত্তিক শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপি এর অধীনে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে এক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিহারের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ রাজ্য সফর করছে। কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে কেন্দ্রীয় দলটি আজ পাটনা জেলার বন্যা কবলিত মানের ও দানাপুর এলাকা পরিদর্শন করে। শ্রী চৌহান উদ্ধার ও ত্রাণ কার্য খতিয়ে দেখার পাশাপাশি বন্যার কবলে পড়া কৃষক ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও কথা বলেছেন। 2013 সালে জিরাম উপত্যকা মাওবাদী হামলার ঘটনায় ছত্তিশগড়ের জগদলপুরের বিশেষ এনআইএ আদালত দোষী সাব্যস্ত 10 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করার জন্য সাজাপ্রাপ্তদের 30 দিনের সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2013 সালের 25 মে বস্তার জেলা জিরাম উপত্যকায় ওই ভয়াবহ মাওবাদী হামলায় একাধিক বর্ষীয়ান কংগ্রেস নেতা সহ মোট 27 জন প্রাণ হারান। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সংযুক্তিকরণের জন্য অর্থমন্ত্রক নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে জানিয়েছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করে জানিয়েছে যে ইন্টারনেটে থাকা নথিটি সম্পূর্ণ ভুয়ো। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগকে 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রক আজই ঘোষণা করেছে। আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের কেভাড়িয়ায় আয়োজিত 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে। কিংবদন্তী অভিনেতা অনন্ত নাগকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, বহু দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর সাবলীল অভিনয় এবং বহুমুখী প্রতিভা গভীর ছাপ রেখেছে। ইস্টবেঙ্গল আজ আম্মানে এফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনার নিন্দা করেছে ভারত। খবর এখনকার মতো এই পর্যন্তই।

আকাশবাণী আগরতলা, ককতমা পরিও শিল্পী দেব বর্মা, তিনি ককতমা ববাক রকমখা হা কদর গনাঙ্গই খেনা নিশিমি চেংজাগান স্বচ্ছতা হি সেবা নৈশাই নিচিদক হাসেও তাবুক সাকামনি সেবক কাহামসলাই মুং অংমানক জাখা হনি সাকা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা এডিসি ভিলেজ কমিটি নিচংবানী নরগী রেমথাম নিশিমি রেমচার জরা সেরংনাই রোগনি হাফিয়ালে এক্সাম তালসা উসুলেটে জাখা পুইলা ডিভিশন সুপার ফোর ক্রিকেট থংলাইমাব ওপিসি ইনিংস কাইসা তাই রান ব্রিচি চার বাই ইউবিএসটি মেচেনখা তাবুক কক্তমা শুক্রবৈ হা কদুর গনাঙে খেনা নিশিমি চেংজাগান স্বচ্ছতা হি সেবা নৈশাই নিচিদক আবো তঙ্গন অক্টোবর তালনি চিসনি শালমারি জরা তাকলাইনি ওয়ানসুক মুং বুবাক উংখা স্রাই স্রাই ক্লাইমা ও মানজাকনা স্রাই স্রাই ভারত হামসাজাক ভারত ও নাহার মুং বুসকান্তনি উই লুকু কবাং তংমা আমচায় সাব সুত্রা খেলাইনা শিকলা দফন কবাং খাই মানজাকনা নিশাকা ফানবক্সিং জাখা অক্টোবর নই শালমারি গান্ধী জয়ন্তী ও আলাই দাখে সাব সুত্রা খেলাইমা তাংবুতাঙ্গ আমনি মুঙ্গই বুফং ফাংসা সামুং বুতাংনি বিশিংতই ফাংসারা কাইজাগান মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী নি লোকসেবা বিশিনী চিবা পুংখা সেবা তাই কাহাম নাইকল মুং অওয়ান সমুংন বস্কান্তনি ওই হাপাং নই সাই ব্রী চিসনি বিশিনি বিশিং হামসাজাক ভারত শ্রামতি সেনা নাহারি সাকথারি সামুং তাঙি তঙ্গ করংজাক হামগ্রাইতাই লোক ফান বাংরমুংনি সেব বাই অচেতন লোকরকনি লাংমানো সেলাই তঙ্গ আবনু রোগে খেনানি সিমি তালসরমই সেবা সংকল্প অভিযান হাকতর গনাঙ্গি বাই বাকসা হাস্তেও ব চেংজাগান অতাং বতঙ্গ খেনা হাস্তেনি কামি তাই দলি আমচায় কায়দক রাশাইনি কবাং জাতি মসংনানি যুগলি মুং নাহার জাখা হাসেও সেবা সংকল্প তাংবুতাং চাসরানন নাহারি তিনি প্রদেশ বিজেপি হাবানগ ককলাম সালেমা সংসা জাখা ককলাম সালেমান তৈদুলখা রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আগরতলা এমবিবি বীরখুং খোলানি বখাক্তি বখানানি সিমি যাত্রী সেবা অভিযান চেঙ্গান সাল নৈচি ব্রীতঙ্গান অতাং বদাং তিনি এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া আগরতলা বীরখুং খোলানি দাগি ফং কৃষাণ মোহন নেহরা ককতমা থমনাই রোগনি কক মালাই মুঙ্গ অকক্তমানো তিনেই সাইখানা রেখা বসাখা খনা যাত্রী সেবা অভিযানী পৈলা সালো বন্দে মাতরম রোজাবুনি বিশিংতি চেংজাগান বীরখুং খোলা থাংলাই সুখলাইনাই রোগন তিলকফুল জাগান মসামুং ফুনুক জাগান মন্ত্রীবগ্রং নরেন্দ্র মোদী মাংবিলিনী বুসকাঙ্গ সেলফি তিসানা সেব টঙ্গানো বসাখা তাইনি সালো সেপ্টেম্বর চিচার শালমারি বীরখুং খোলা ও স্বচ্ছতা অভিযানী সামুং তাং জাগান শালগ্রাহাঙ্গর সেবা সংকল্প তাংবুতাং চাসরানানো নাহারি তিনি বিলোনিয়া সার্কিট হাউস ককলাম সালাইমা পান্ডা সংসা জাখা শালগ্রাহাঙ্গর জেলা পরিষদ নিকাশ অকরা দীপক দত্ত অককলাম সালাইমানো তৈদুলখা হাঙ্কর নাইকল ফং মোহাম্মদ সজ্জাদ পি শাখা খনা তাংবুতাংনি পৈলানি সালো শান্তির বাজার স্রাই স্রাই সামুং বুতাং বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি ও থৈরমা শিবির তাই সানজাও বিলোনিয়ানি বিদ্যাপীঠ থংখলা ও ছাতি মসংমা পান্ডা যোগালে জাগান মন্ত্রীবগ্রং নরেন্দ্র মোদী তৈ খাতুই নারকনা কবংমুঙ্গ কামি আউলি রংনক তাই বেবাং নুখুঙ্গ সগরেনান নাহারি তৈ ফান ককচংলাইনক জলসঞ্চয় জনভাগিদারি তাংবুতাংন তৈ রচাব মুং কাইসাকারিখা রচাব মুং কুরং শঙ্কর মহাদেবন অ রচাব মুং রচাবখা লোকুরকনি মানজাক মুংনি বিশিং তৈ তৈ খাতি মুং তাই

Watiniti Katui Narakna Kogno, Kurchawi Ordachap Mongrachap Jaka, Naikuni Bakakti Shajaka, Shikla Dofano, Tikati Narakmao, Kabacharanao, Nahari, Oshaktharmu, Naharjaka. Tini Hayong Ojan Shal, Hayong Ganang O Shal Pale Jagitongo, Nishani Chitok Vishu, O Shal Pale Mani Wanshok Mungbubakunka, Kazang Dodder Hayong Snamao, Hayong Ganang Yapri Shemung, Tongkor Bolong Tai Novarti Varshalemung, Slimung, Montre Yakchu Kirti Bordon Singh Shaka, Ozon Lair Ni Hamia, Ultraviolet Reno Kebengi Mutang Mungadang Shamung Tango, Hodalamo Montre Yakchu Shaka, Kaham Hayong Tai Nai Mutang Rukzak, Tinangi Bagi Tongkor Gadajak, Tongani Kobokung Naraka. Hasil tabuk syakam ni shebo, kaham slime ungma nukca kahani syakam montri okra Professor Dr. Manik Shah. Abu bayi tabu hasil ni hasil phataro referral bemari rog ni bang mari holika. Tini agur telawo mukho montri shomi peshu ni fil snichi ni berem ni pandawo okogno syakabo. Montri okra taibu syakam, syakam ni sheb kaham klenewo. Pradhan montri jono arugyo yojana tai mukho montri jono arugyo yojana ni sheb bayi lukurog hamkrai manitongo. Akashwani Agartala Kendroni Okoktoma Khanaitong Bayo. Akashwani Nikoktoma ni update manabagi login Clyde www.newsonair.com. News on Air Apple, follow Clyde Hadalamo, Facebook Tai, X Handle All India Radio News Tai, Instagram Bejo, AIR News Alerts on Naidi Official, YouTube Channel News on Air AIRO. আপনো কারিবা আকাশবনি আগরতলা কেন্দ্রনি কক তোমা আপডেট মান্নাকে এক্স হ্যান্ডেল আকাশবনি নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবনি নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গানে হাসি চংবাড়ি কমিশন হাসিনী পুরম ধরগ চংবাড়ি নি বাগি নাংমানি জুগলি মুংচেঙ্গি রেখা হাসি চংবাড়ি কমিশনার ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী শাখা পুরমথা চংবাড়ি নি বাগি বুট কেন্দ্রনি স্নামগ্রামা মুংরেম খনাকারি ওয়ান খনানি সিমি অতালে নি চিশা শালমারি জরা স্নামগ্রামা মুংরেম নি শাখা শানমুং তাইক এবং মুং ইয়াসাক জাগানা শানমুং তাইক এবং মুং নতই পাইরেমা শামুং তাং জাগানা অতালনি নিচি থাম শালমারি ও বুট কেন্দ্রনি পাইথাক মুংরেম কারি জাগানা অতালনি নিচি বা শালমারি ও ADC ni village committee chongmari no regai rengnok ni rengnai khongni bising tongma rengnok rokni remthamni simi rem char jora srengnai rokni half yearly exam talsha usul re jakha rengnok rengnai khongni sakangni saklai jak jora no regai amjak mung cheng jakna kok tongmani otalni thamchi shalmari ni simi abo slai tabu october thamchi shalmari khlai jakha o saklai mung fin jagana haste hapangni tai ADC naikol jak rengnokni logi logi hapangni go simung manjak rengnok madrasa tai pidyajyoti rengnogo Shalchong Tripura Hankor Naikol Fang Eba Chongbari Officer Dr. Bishal Kumar Tini Mandai Bloko Chongbari Noti Koklam Shalemao Manjakha Koklam Shalemao Village Committee Chongbari Ni Jugali Mung Noti Shabai Shukrubi Koklam Mungkha Joda Joda Thangrung Bodol Ni Adongrok Aro Manjakha Unokuti Hankor Ni Pecharchol Bloko Village Committee Chongbari Tongkachang Ni Bishingti Pairena Nahari Nangmani Jugali Mung Nahar Jagitongo Tini Oblok Ni Bishing Mas Marata Onholo Boot Ni Shebogrok No Furung Mung Rajakha Aro Khorok Nira Charchi Tham Boot Shebogrok Manjakha Furung Mungo Manjakha Returning Officer Eba Pecharchol Blok Ni Video Nobarun Chakraborty Khurchathai Klaio Pecharchol Bloko Kai Chitok Village Committee Tongo Kai Shara Tham Chiba Achuk Thayo Bebagai Khorok Bri Bachi Bataine Rok Tongo Obloko Kai Shara Achuk Thayo Bataine Batayuana, Koraksa Kaplai Unka, Tai Kaishara Thamchiba Achuktayo Buryasak Jagano. Assam Rifles DRI Police ni Kathajak Rutuk Mumbai, Thangnai Dam Nichi Brio Hastini Tilia Muda Panishagorte, Ashamni, Hailakandiwo Kok Brida Nichi Badajak Rangni, Fek Jagnai Mani Rutuki Manka, Assam Rifles ni Bukhakti, Sajakamiya Horo, Kwaitai Panishagoro Rutuk Mungo, Onkori Chini Rashai Nichi Dok Yaba Tablet, Rutuki Manka Abuni Hatiwo, Rangmari Unka Kok Chukuchi Charajak Char Rashai Hai Rangmari. Ayango Ashamna Hailakandiwo Rutuki Sharachi Keji Yaba Tablet Manka. আপনি হাতি ও রাংমারি খক থামরা নিচি বা রজাকশ পুইলা ডিভিশন সুপার ফোর ক্রিকেট থাইমা ও ওপিসি ইনিংস কাইশা তাই রান ব্রিচি চার বাই ইউবিএসটি নমেচেন খা পিটিএ থংখলা ও সংসাজাক তাই কাইশা থাইমা ও কসমোপলিটন পুইলা ইনিংস লিড নাহারি চলমান সংগ্রহ মেচেন খা তাবুক নবর্তী বাণী ক Buskang dam ni chibrio hastani bebak hankoro, ferangko gui watai wawon hene hojak mungruka no berti warnai kung. Kana shalni, shakani tung mari, tam chibri degree Celsius te kamani, ni chidok degree Celsius ni gana gini tongana. Tini shalni, shakani tung mari tongmani, tam chini doshomik ba degree Celsius tai kamani, ni chidok doshomik

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল থেকে এক মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু হবে। রাজ্য নির্বাচন কমিশন পুর সংস্থাগুলির নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে আগামীকাল। ভিলেজ কমিটি নির্বাচনের পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর ও এডিসির অধীন স্কুলগুলিতে পিছিয়ে গেল তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষা। আসাম রাইফেলস, DRI ও পুলিশ যৌথভাবে অভিযানে ত্রিপুরা ও আসাম থেকে প্রায় 425 কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার মাধ্যমে দেশ সেবার মন্ত্রকে সামনে রেখে জনজীবনে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই উদ্যোগ মানুষের জীবনকে বদলে দিচ্ছে। এই উপলক্ষে আগামীকাল থেকে এক মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান সারা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হবে। এই অভিযানে আগামীকাল রাজ্যের গ্রাম ও শহর এলাকায় 6 লক্ষেরও বেশি প্রদীপ প্রজ্বলনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে সেবা সংকল্প অভিযান সফল করার লক্ষ্যে আজ প্রদেশ বিজেপির কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আগরতলা MBB বিমানবন্দর কর্তৃপক্ষ আগামীকাল থেকে বিমানবন্দরে যাত্রী সেবা অভিযান শুরু করবে। 24 দিন ব্যাপী এই অভিযান চলবে আগামী 10ই অক্টোবর পর্যন্ত। আজ এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কৃষাণ মোহন নেহরা সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেন। তিনি জানান, আগামীকাল যাত্রী সেবা অভিযানের প্রথম দিন বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে। বিমানবন্দরে যাত্রীদের তিলক পরিয়ে দেওয়া হবে, লোকনৃত্য পরিবেশন করা হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবির সামনে সেলফি তোলারও ব্যবস্থা থাকবে। তিনি জানান, পরের দিন 18ই সেপ্টেম্বর বিমানবন্দরে স্বচ্ছতা অভিযান চালানো হবে। দক্ষিণ জেলায় সেবা সংকল্প অভিযান সফল করার লক্ষ্যে আজ বিলোনিয়া সার্কিট হাউসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বৈঠকে পৌরোহিত্য করেন। জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি জানান, আগামীকাল কর্মসূচির প্রথম দিনে শান্তির বাজারে স্বচ্ছতা অভিযান, বিলোনিয়ার যোগমায়া কালীবাড়িতে রক্তদান শিবির এবং সন্ধ্যায় বিলোনিয়ার বিদ্যাপীঠ মাঠে হবে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বর্তমানে চিকিৎসা পরিষেবার আমূল পরিবর্তন ঘটেছে। এর ফলে বর্তমানে রাজ্য থেকে বহিরাজ্যে রেফারেল রোগীর সংখ্যা অনেক কমেছে। আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমী পেশুর 72তম পর্বে তিনি এই কথা বলেন। তিনি বলেন, চিকিৎসা সহায়তার ক্ষেত্রে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যের মানুষ উপকৃত হচ্ছেন। রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের পৌর সংস্থাগুলিতে নির্বাচনের জন্য আনুষাঙ্গিক প্রস্তুতি শুরু করেছে। রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন, পৌর সংস্থা নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। আগামীকাল থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তি হবে আগামী 23 সেপ্টেম্বর। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। ঊনকোটি জেলার পেজারথল ব্লকে ভিলেজ কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি চলছে। আজ এই ব্লকের অধীন মাছমারা টাউন হলে ভোটকর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এখানে 283 জন ভোটকর্মী প্রশিক্ষণে অংশ নেন। উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার তথা পেজারথল ব্লকের VDO নবানন চক্রবর্তী। উল্লেখ্য, পেজারথল ব্লকের

হয়েছে 16টি ভিলেজ কমিটি, 135টি আসনে মোট প্রার্থী 410 জন। এই ব্লকে একটি মাত্র আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন প্রার্থী জয়ী হয়েছেন, বাকি 135টি আসনে ভোট গ্রহণ করা হবে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিক ডাক্তার বিশাল কুমার আজ মান্দাই ব্লকে এক বৈঠকে অংশ নেন। এই বৈঠকে ভিলেজ কমিটির নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। দেশজুড়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে স্বচ্ছতাই সেবা 2026 অভিযান, যা চলবে 17ই অক্টোবর পর্যন্ত। এবারের মূল ভাবনা স্বচ্ছতাই অংশগ্রহণ, স্বচ্ছ ভারত বিকশিত ভারতের আওতায় জনবহুল স্থান পরিষ্কার করা, যুব সমাজের অংশগ্রহণ বাড়ানো এবং বর্জ্য থেকে সম্পদ উদ্যোগে জোর দেওয়া হবে। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং মায়ের নামে একটি গাছ কর্মসূচিতে বৃক্ষরোপণ করা হবে। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন স্কুলগুলিতে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 30শে সেপ্টেম্বর। পরবর্তিত সূচিতে তা শুরু হবে 30শে অক্টোবর থেকে। পরিবর্তিত সূচি কার্যকর হবে রাজ্যের সরকারি ও এডিসি পরিচালিত সমস্ত স্কুলের পাশাপাশি সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল, মাদ্রাসা এবং সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জল সংরক্ষণের বার্তা গ্রাম, শহর, বিদ্যালয় এবং প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জল শক্তি মন্ত্রক জল সঞ্চয় জনভাগিদারী অভিযানের উপর একটি গান প্রকাশ করেছে। বিশিষ্ট গায়ক এবং সুরকার শঙ্কর মহাদেবন গানটি গেয়েছেন, জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে জল সংরক্ষণ এবং বৃষ্টির জল সংগ্রহের বার্তা তুলে ধরা হয়েছে এই গানে। মন্ত্রক জানিয়েছে, যুব সমাজকে জল সংরক্ষণের দূত হিসেবে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আসাম রাইফেলস, ডিআরআই ও পুলিশ যৌথভাবে অভিযানে গত 24 ঘণ্টায় রাজ্যের তেলিয়ামুড়া, পানিসাগর এবং আসামের হাইলাকান্দি থেকে প্রায় 425 কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছে। আসাম রাইফেলস সূত্রে জানা গেছে, গতকাল রাতে খোয়াই ও পানিসাগরে অভিযান চালিয়ে 12,26,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়, যার বাজার মূল্য প্রায় 98,08,00,000 টাকা। এদিকে আসামের হাইলাকান্দিতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রায় 110 কেজি ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য প্রায় 325 কোটি টাকা। বিশ্ব ওজন দিবস আজ সারা বিশ্বে পালিত হচ্ছে। ওজন স্তরের গুরুত্ব এবং তা রক্ষায় সচেতনতা গড়ে তোলাই এই দিবসের মূল উদ্দেশ্য। 2026 সালের মূল ভাবনা শীতলতর পৃথিবীর জন্য বিশ্বব্যাপী পদক্ষেপ। ওজন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে সুরক্ষা দেয়, ফলে ত্বকের ক্যান্সার, ছানি এবং পরিবেশের ক্ষতির ঝুঁকি কমে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছেন, ওজন স্তর ক্ষতিকর অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি সুস্থ পৃথিবী ও নিরাপদ ভবিষ্যতের জন্য পরিবেশ বান্ধব জীবনযাপনের আহ্বান জানান। প্রথম ডিভিশন সুপার ফোর ক্রিকেটে ওপিসি এক ইনিংস ও 48 রানে ইউবিএসটিকে পরাজিত করেছে। পিটিএ মাঠে আয়োজিত অপর ম্যাচে কসমোপলিটন প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে চলমান সংঘের বিরুদ্ধে জয় পেয়েছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস।
নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399, এখনও 5170 জন নিখোঁজ। উদ্ধারকারী

দল 13,742 জনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ। পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের কথা মাথায় রেখে ক্লাবগুলিকে কাজ করার আহ্বান জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আজ মিলনচক্র ক্লাবের নতুন ঘরের উদ্বোধন এবং মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই আহ্বান জানান। পরে প্লাস্টিক বর্জনের বার্তা দিতে ক্রেতাদের পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ তুলে দেওয়া হয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল থেকে এক মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু হবে। রাজ্য নির্বাচন কমিশন পৌর সংস্থাগুলির নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে আগামীকাল। ভিলেজ কমিটি নির্বাচনের পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর ও এডিসির অধীন স্কুলগুলিতে পিছিয়ে গেল তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষা। আসাম রাইফেলস, DRI ও পুলিশ যৌথভাবে অভিযানে ত্রিপুরা ও আসাম থেকে প্রায় 425 কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে রংমহল পর্বের। শ্রোতা বন্ধু, রংমহল পর্বে আজ শুনবেন গল্প পাঠ। আজ শুনবেন শিবরাম চক্র।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত চেয়ার ফর ভারত অনুষ্ঠানটি প্রচার বিঘ্ন ঘটে আমরা অন্তর্ভুক্ত দুঃখিত। এখন শুনবো লাইভ ফোন ইন মনে মতো গান। আমাদের স্টুডিও করিতে এখন সময় রাত 8:11 হয়ে 2 সেকেন্ড। তাহলে বন্ধুরা প্রথম কলটি নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক প্রথম কল কার কল দিয়ে আমি অনুষ্ঠান শুরু করতে পারি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, কে বলছেন? একটু জোরে বলুন। হ্যাঁ শুনতে পারলাম। কোন ছবির গান শুনতে চান বলুন? গোলমাল। আনেওয়ালা কাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখি গানটা পাওয়া যায় কিনা।

0: Hello. Hello.
1: Hello.
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কোন ছবির গান শুনতে চান? গানে কলি ঠিক আছে, যাচ্ছে।
1: হুম।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কি বলছেন?
1: নমস্কার, হ্যালো,
0: হ্যাঁ, কি বলছেন?
1: আমি বিলোনিয়া উপছাড়া কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয়
0: কোন ছবি
1: আমি একটি হিন্দি সাহিত্য থেকে গান শুনতে চাই, খুশি কাদি গান। গানের বলে হচ্ছে
0: গানের লাইন ঠিক হবে বলুন। চুরি চুরি চুপকে চুপ অন্য ছবির গান বলে চুনরিয়া, ঠিক আছে, ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো,
1: আমি মহর্ষি বলছি।
0: কোন ছবি?
1: বড় মিয়া, ছোট মিয়া, টাইটেল সম্রাট।
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার স্যার, কেমন স্যার?
0: খুলুম, কে বলছেন?
1: আমি লক্ষ্মীছড়া থেকে মতিলাল।
0: কোন ছবি?
1: আজকের হিন্দি ছবি থেকে, হাকিকত ছবি থেকে।
0: হ্যাঁ
1: হ্যাঁ, গানে চলেছে মেলে লাগে।
0: আচ্ছা ঠিক আছে, যাচ্ছে।
1: শুভরাত্রি। হরকান।

0: হ্যালো, হ্যাঁ কে বলছেন? কোন ছবি?
1: ছবির সঙ্গীত,
0: সঙ্গীত, হ্যাঁ
1: গানের কথাটা হলো তো রাব্বা কুই তো বাতায়ে প্যার হোতা হে ক্যা,
0: হোতা হে ক্যা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছে তাহলে গানটি। নমস্কার,
1: ঠিক আছে, ধন্যবাদ,
0: নমস্কার।

0: Hello? Hello?
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি সঙ্গীতা দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: কোন ছবির গান শুনবো আপনাকে?
1: ছবির নাম খুব তাড়াতাড়ি বলছি, অগ্নিপরীক্ষা। গানের কলি হচ্ছে ওরে মন গুনগুন, দাদা দিদি গেয়েছেন গানটি। আর আপনাকে শোনাবো গানটা।
0: শুনলাম
1: দাদা,
0: ঠিক আছে
1: দাদা,
0: নমস্কার।
1: বিশ্বজিৎ ভাই, সবাইকে নিয়ে শুনবো।
0: নমস্কার,
1: শুভরাত্রি।

হ্যালো, নমস্কার। কোন ছবির গান শোনাবো? ফির তেরি কাহিনি। আচ্ছা, গানে কলি বাদলো মে ছুপকা। ঠিক আছে, যাচ্ছি, নমস্কার।

হ্যালো, নমস্কার। হ্যালো, একদম শুনতে পাচ্ছি না, লো পাচ্ছি। হ্যাঁ বলুন, একটু একটু শুনতে পাচ্ছি। শ্রোতারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। হ্যাঁ, কোন ছবি বলুন। ঠিক আছে, যাচ্ছে আপনার গানটি। নমস্কার।

Hello? Hello? নমস্কার, কে বলছেন? একদম লো পাচ্ছি, জানি না শ্রোতা বন্ধুরা শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, কোন ছবি বলুন, আমি শুনতে পাচ্ছি একটু একটু। আচ্ছা ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।

এতক্ষণ পরিবেশিত হলো লাইফোন ইন মনের মতো গান। সঙ্গে ছিলাম আমি সুখ। আকাশবাণী মিলনীয় আমাদের স্টুডিওগুলি দেখুন, সময় রাত 9:05 শুনবেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভক্তিগীতি, পরিবেশনায় কুমার শানু।

এই গানটি শুনলেন, নীলা মজুমদারের কণ্ঠে, আর গানটি শুনলেন রজনীকান্তের। এবারে একটি ঘোষণা, আগামীকাল 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত এক মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান এর অংশ হিসাবে আগামীকাল 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আশীর্বাদ কা দিয়া এই অনুষ্ঠান। এই কর্মসূচির অংশ হিসাবে আগামীকাল 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10টায় শান্তিবাজারে অনুষ্ঠিত হবে স্বচ্ছতা অভিযান। বেলা 2:30 মিলনিয়ার যোগমায়া কালীবাড়িতে হচ্ছে রক্তদান শিবির। আশীর্বাদ কা দিয়া এর মূল অনুষ্ঠানটি হবে সন্ধ্যে 6:30 মিলনিয়া বিদ্যাপীঠ ময়দানে। রক্তদান শিবির এবং বিদ্যাপীঠ ময়দানে মূল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়। আশীর্বাদ কা দিয়া অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় দক্ষিণ ত্রিপুরা জেলার সব সরকারি ভবনে প্রদীপ প্রজ্বলন করা হবে। দক্ষিণ ত্রিপুরার মাননীয় জেলাশাসক এর অফিস থেকে সর্বসাধারণের অবগতির জন্য এ খবর জানানো হয়েছে। ঘোষণাটি শুনলেন, এবারে শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী সন্তোষ সেনগুপ্ত।

শুনলেন অতুল প্রসাদের গান। এবারে শুনবেন দ্বিজেন্দ্র গীতি পরিবেশনায় শর্বাণী সেন।

শুনলেন নানা রাগের গানের অনুষ্ঠান পাঁচ মেশালি। অনুষ্ঠানের সবশেষে শুনলেন গজল, পরিবেশন করলেন জগজিৎ সিং। শেষ হল পাঁচ মেশাল অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী মিলোডিয়া এখন শুনবেন শ্যামে গজল অনুষ্ঠানে গজল। আজ শুনবেন অনুরাধা পৌড়োয়াল এবং জগজিৎ সিং এর কণ্ঠে।

আপনারা শুনছেন শ্যামে গজল অনুষ্ঠান। অনুরাধা পড়োয়াল এবং যশবন্ত সিং এর পর এই গানটি শুনলেন যশবন্ত সিং এর কণ্ঠে। এবার গানটি শুনবেন আবার অনুরাধা পড়োয়াল এবং যশবন্ত সিং এর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন স্বামী গজল অনুষ্ঠানে গজল পরিবেশন করলেন অনুরাধা পড়ুয়াল এবং যশপান্ত সিং। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন বিবাহ বড়ি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশনায় ঋতু গুহ।

আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 30শে ভাদ্র 1433 বঙ্গাব্দ এবং 17ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6টা বাজে 5 মিনিটে শুনবেন অমৃতবাণী, অনুষ্ঠানে শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ, সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান সকাল 6টা বাজে 10 মিনিটে, নিবেদনে ধনঞ্জয় ভট্টাচার্য, হায়ংনি খরাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান সকাল 6টা বাজে 25 মিনিটে, 7টা শুনবেন অনুষ্ঠান আজ সকালে, 7টা বাজে 25 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7টা বাজে 35 মিনিটে এবং 7টা বাজে 40 মিনিটে, গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7টা বাজে 45 মিনিটে, পরিবেশনায় রমা মণ্ডল, দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত শুনবেন সকাল 8টায়, 8টা বাজে 15 মিনিটে শুনবেন ছায়াগতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান, 9টা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল 9টা বাজে 5 মিনিটে, 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10টা বাজে 5 মিনিটে রয়েছে দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে, 10টা বাজে 30 মিনিটে শুনবেন